লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি নেলি জ্যোতি হানসে পি কারডম নাংপা জার্সি পিনি আজামেক ইংপুপন ইগলু পিনিকে আরও নিফাই ইংকয়রানের ক্যাব থে মানারনি জে জাইমেককে বাংলাকে এফ এম ব্যানার লংপেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সের ক্যাব লাপেন আকাশবাণী দিফু স্টেশন অলং কেরত কাপার জু আজাইমেককে দো আনসেতা নাংলিতুম নিউজ অন এয়ার অ্যাপস অলং পেন্টা আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম অলং সাইকেক্লেম আবাং আমেন টেকনিশিয়ান অন ডিউটি বুদ্ধদেব লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকেক্লেম বাং আমেন স্যামসন তারো

নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক চকসি পিনি আকাশবাণী ডিফু স্টেশন অলং পেন কুপি পিসিকে রটকা পাই জুপন ইকজি মাছ এঠানপন মেক্সিনাং পরফাই ট্রক রামিনিত কেবা পর কাংডুকার ডমালুন আর্জুলং ইকজি পরফাই ট্রক রামিনিত থম কেবরা ভা পর জয়রাম ফাংচু পেন কাছিনিয়ালামথি আর্জুলং ইকজি পরফাই ট্রক রামিনিত থম কেবরা সের কেবা পর পিনি আসার নামথি আর্জুলং ইকজি পরফাই ট্রক রামিনিত প্লি কেবা পর লুনবাড়ি মালুন আর্জুলং ইকজি পরফাই ট্রক সিরা মিনিট কেবা পর জুটাং আহারচি আর্জুলং ইকজি পরফাই ট্রক সিরা মিনিট প্লি কেবা পর লুন চেটু আলুন আর্জুলং ইকজি পরফাই নে কেবরা মিনিট থম কেবা পর লিরমি আলুন আর্জুলং ইকজি পরফাই সির কেবরা মিনিট ক্রেপ হওয়া পর হিন্দি লামার জানালুন আর্জুলং ইকজি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা হওয়া পর ইংলিশ আলুন আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট ক্রিপ হওয়া পর রিবেন তারো পেন লামজের কেথান আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট হোম কেবা পর আসামিস লামার জানালুন আর্জুলং ইকজি পরফাই ক্রি সিয়া পর রীনা টিসুপি আনিংার লোয়া লামথে আর্জুলং ইকজি আদুন্থু সুয়ার লোয়া সিয়াংটং আজাইমেক আর্জুলং ইকজি পরফাই কি থমরা মিনিট প্লি কেবরা হওয়া পর গুয়াহাটি বেন কাপাচেটা কার্বি আজাইমেক আর্জুলং ইকজি পরফাই প্লিরা মিনিট হোম কেবা পর ডিমাসা লুনবাড়ি মালুন আর্জুলং ইকজি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফওয়া পর বড়ো লুনবাড়ি মালুন আর্জুলং ইকজি পরফাই ফওয়া পর রং রুবা চেমেক আর্জুলং ইকজি পরফাই ফরা মিনিট থম কেবরা ইসিয়া পর কার্বি লুনবাড়ি মালুন আর্জুলং ইকজি পরফাই ফরা মিনিট ফকেবা পর স্যামসন ইং টিপেন লামজুর কেথান আর্জুলং ইকজি পরফাই ট্রক আপর লামহাচা কাপড় হিয়া জাইমেক আংডেং আলং আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচাটাক পঞ্চেং আহুর কাছিবিয়া ও আলামহাচা আর্জুলং ইকজি পরফাই ট্রক রামিনিট হোম কেবা পর হিন্দি লামার জানালুন আর্জুলং ইকজি পরফাই ট্রক সির রামিনিট ক্রেপ হওয়া পর আসামিস লামার জানকালি আলুঞ্জের আর্জুলং ইকজি

লাকে আকাশবাণী দিফু আদুন্টু কাংডু কার্ডমালুন কেরত কাপারি জুয়া চাইমেক আং ডেঙালং আপ্রাংসি নেলসন টক পিপেন খিলুন আলুন আর্জুইক সিনাং আলুনালাম থে আবান আন দামতাংলো।

0: So pinso swarlu hita me RD siwelo amana penga che pi ke char dom char dia banke ning pi ning so he janang bong non ba ji kun ko pi ti piang bong we ta me la banke amana penga che pi ke char dom char di ke isiwelo
1: isiwelo la banke swarlu so phande pa prek vi polam ka lilo
0: kalilo
1: ba so pinso phande prek vi polam lila man ki pi polo te pinso noi swarlu so noi la banke isiwet kalang me piglo nang ligi than pon thega po tangte bisaralam me do bomahut jongsi kupini aka siksak mate hong ke damji la pusan hut tangte la me do bomahut polote nangli ko sonsi hong ke damji hut kachar dom te kang po mate kachepadi te kang po la so puthak ta me nangli thani
0: la bangla son lo isia me aja ta me da me lo
1: kalang
0: la so me ya hor bangke inut bak bene jeng khan jeng re hong da mi tum bang phu do kok li putang te la bang ke la da ha be pin po la pen de jeng thong ri chorong hang ri cho arnam surya nam pharu tum phan da me kar do ma bang ke li tum aju eli tum aju tang bi nong lo da ke char dom vek nang ji a ko mo ala hong pen da me long che bang da me la ke char dom nang ji la ke
1: ta te la paso ka char dom bang ko solo nang li than ji ma
0: So, the Chardom Bank is a song of the Paru Atum Nilimalam, so Hong Damigla. Light Halo, the Pendakoha Hong Pen.
1: La Sohut Kepu, Ari Hong Nima, Ari Hong Vesigardom,
0: Ari Hong Nilo,
1: Ari Hong Nilo,
0: Ari Hong Nilo, the Ardom Nampo.
1: The Pendako, the Chirp Jumps are Dom de Carno,
0: the Pendako, Ha Hong Pen, Kodak May, along the Vang, Maru Long Jevang, at the O, a beeping poo. Richo kithe jing thong richo rong hang richo e arnam surya nam pharu tum don rap don surya rap surya tum neli hong pen dak melong che bang thulo la se kardom kardom
1: ah no na bang la soron ni tum lang dam pulo te ing arpik ason si li tum theklo la si pini la na li than pon alam thi kadu ko vi rijo kar jora ra tum ta li tum ching ki alam thi pen chini pon pulo pen ale long pon pulo kroi pon thulo na tang theli tum kachar dom kachar di mate man penga chi pita me ang deng deng do pi tang te ili tum monir inu thilot pen pirthe ke do dun pulote isi ke the dung ju tanga pinchong ke adama sara ju tang ta ison no tang te la so ju tang hu ko son si e ong tum phan mate e meli ne tum phan ko son si kachar dom kachar di pon po mate ko son si man penga chi pi pon po lata minali than pon ji ma
0: তো থেকে দেশে তা ফান পিছে মেয়ালং এ আদাম আহত আসার হত পাংরি পাংডন আহত আদাম বইতা মে লিতম অং হেম দাম ললি পুয়ান্তে অং হেম মারুলি রতে কার চারডম চেং নাই কে হালাই অং হেম কে সার নে লালাং পাশার দম মন বাপ্রাং পো আন কে লা এ অং মারডো আন বেহাদা কাছে তং আর মুন্ডো আন ফানিতা মে কারডম পন পার এই সিরি হং নি পেছে আর ডম পাছে তাং পো আর ডম চে তাং দে দা ফিদে কো মাত ফাসে কারডম আপ্রাং চেং মালা ফান্দা কো চার ডম তো নাই লাগে আই হচে এন পো
1: লাগে চেং সি কো মারা বাং ফু পেছে কি চেং পন মা হালা লং সি কি ইউ সি বাং কো চার ডম পন
0: চার ডম
1: তাং তে লা সহুত কে লা আদাম কে দাম তুম আন কে হে মি সি তা চার ডম পেট পো মা মা তে লা আদাম কে দাম বাং ফু সি চার দম চজি লতা মিনা লিতা
0: লা বাং কে লা সন আদাম কে দাম বেগ বাং কালি ল আদাম জিতু ল অং এম কে অং এ দু না আমুলুক দো আ
1: ও
0: আবাং ফু দো আ না বাং কে লা দাক ল আপ্রাং কে চার দম চেং আদিম মাসি গ দ ক ভে তা মে চার দম হো নং পো পেন মো হা দা কে পাজি রম তা কে চার দম চেং আদিম কো নাত মা আ কে সারনে বাং ফু হলা ফা থে পাজি রম নং পো এরি হং নি পে চার দম নং পো
1: লা এরি নাগে দু না তুম আনতা নাং চার দম দুন এত
0: চার দম নাং পো
1: কালা কালা মেপি কালাম লো তাংতে হালা মান পেঙ্গে চিপি হুর বাঙ্গে কো বুসন সি কে চার দম পন পলা তা মিনাং লিথা নিমা
0: হালা মান পেঙ্গে চিপি হুত সন থাকলো এ অং আকে সার ফান সি লি তুম আর দম প্রাং পো বা মান বা প্রাং পো আপ্রাং কে বং ক্রপ লা পেন্টে হলা রাগা বং পি বা প্রাং পো বহু জি ফং পা মে পেন সি পি বা প্রাং পো আন সি বান্তা পিপো বান্তা মান পো মান দে দা ফিল লি পো আন কাই কার ডম মতে ইং থা সে অং ফান মতাই কে থমার ডম নাই মতাই কে থমার ডম দে দা ফি সি লাই অং আ

0: Nini ka chinna ma tenke. Na si, ala ki suki un ea hoot, ke char dom e char di puta, adama sa ke kim ke rang adama ke char dom char di a teng la la si. Ala, bong chin bong krok. Ni tu ke man vegi, abang phu, arisom marate ma man ke, e si pong talat pen. Pe gang thir, e gang thir pen si, ong phan, ko matma, ala ke so, abang anihu ke ciri abang puapan si bong kin bong krok pen holarak pen banta bohot pen si man paprang si man det a pc ako batai ke thom thom thom char dom nang pu rep jepang duk mo jepang duk polasia hala lunjir hotala sondoi koklo la se ke char dom bang ke ke litum kar bi tum ke emi thang aron bin nong lo la se hala sohut puita me alai ong tum ahem kachitong ching thong richo rong hang richo habib in po sar bang kre ni lar bang kre ni phantala son thak si batai ke thom thom char dom pen si judlo li putang te hala mong krok ke man vek abang phua phan si ko ai che nam po batai ke thom char dom po an se me thang adim che wang po
1: me piglo na li ke tan pon thak pot tang te la song bong che than nam thu se na non bangke itum bisaralam nangli ba nili sitame komat ne bang phu pen tware beng chitong lo polotang te labang so huta kardom chipi mema
0: chipi melo jirpi yang bong jirpong bong po itame korte mot yang bong botame ong ni hong bong pen itame e me polin po pen tame na bangke chardom ke litum ke e me thang aron bin nong pa same je tong sa du je tong itame ইতি বৰবাল জেতং এটামে কেহলুক হেলাক লেতাম এটামে জেতং তেলাকে লিতুম কে চাৰডম কে আৰন বিন নং চাৰডম বেগ নাম চাৰডম দেট আ পিসি আলাম আকাম দো আনি তেমে চিংকি জেঠান পো এ মে ফুনাং মা মে এলাং মা মা কো পিপিয়া কে সোম মা পিপিয়া কে বয় মা লাহাই চাৰজু পো চাৰজু এট এন আ পিসি এনতে নিলিতার বং জেদাম পো নং দার বং জেদাম ও পো আ সে কো চাৰডম থু প্রুই পেনসি জে কাক উলাতু পহেলো নিনি কে চিন্না মারন কে
1: তাংতে লাসহুত কে চার দম কে আরি হং মেনং চার দম জি মা মা তাংতে আরি হং নিসি চার দম
0: রি হং নিল
1: রি হং
0: না দাম চার দম কো সোন মা সাত তেং ল
1: হই মে পিগলাম ল লাসি পিনি তুম কাচিং কি আলাম পেন চিনি সি নন এপ্রাং কে ওয়াং মাতে নং কে থুর মিও আউই তুম তা লবাং সু তোবার চেতং লক মতে দাম প্রি দাম প্রু চেতং লক সেটামে কাচার দম মতে মান পেং আছে বিশ্বর এবংকে চিনি পণ পোলে তুম করে পলনা তাংতে আদুন্থু এলি তুমা জুতাংকে দৌতে মা ওয়াইফি সেটা নন বাংকে এলি তুম কিথি আজুতাং মান পেং চিপি পোলো তাংতে তুম কেরেং আজুতাং রেটলাপো কালি এলি তুম কিথি আজুতাং তামে দো তাংতে লা কিথি আজুতাং আহুত বাংকে কোসংসি ইলি তুম মান পেং চি পি মতে কেচার দম কেচার দি পোলা তামিনংলি থানজিমা
0: কি থি আজুতাং কে কমালমা আফান চার দম নাই মালা বাং কে এ অং ফান হেলো সে পিট হে থাক কে এ অং হেলো আর নাম লো পো
1: কলা
0: না সি সামনে ঠিল লো মতে এ অং ডোবেক নাই এ অং ইয়ে তং অন্দেলি পুতে সামনে ফান মহা চমরং মে চমরং সকে রাব দম হতা মে আকেং ঠুম বাং অদেত পো কে চিং থং থুম দেত পো লা বাং কে আ অং অবে নি হ বিল সন মান দেত পো সে অং কে তং অবেগ নাই এ অং অফান সি বং চিন বং ক্রক আ বিল হলা স হকে হলা রাগে বং পিপো না বাং লা হেলু হলা রাগে বং পিপো আ কে কদ কবি গে তং অফান আ হলা সর নি কে আ হর হান দো সরি হি তা মে লা বাং কে চে মান মে চে পেং পে
1: বিসারালাম দাক্সি তুম কে বাহাক দে কেরেং আজুতাং পোলতে তুম কেঠে কেদিন কাছে তং আন সেতামে মানা পেং বাং কে পি বং ক্রক পনয় বং চিন পনয় বা রাগ পনয় লাং পনয় পি সেতামে কিথি আজুতাং হল বাং কে পিপেল
0: পিপেল
1: লাহেল তুম কে থাক বাং কে মে পি গেলাম তাংতে লাসহুত কেচার দম বাং কে ইরি হং বে তং চার দম জিমা মা কোসন সে কেচার দম পন
0: কেচার দম বাং কে ইরি হং কে চলন লিলি তুম কে মিখ্রি মেঘলাং হন কং নে কং নি কাম হন হোক তামে এ রি হং নি পেনসি চার দম বেগ নাই জি আর থেমা কি ঠিয়ে জুতাং তামে হালাই অংসি

0: ঠুম বেগি
1: হুম
0: তে পেঠিয়া থাকে আর নামকে হেকলং আইল এই অং হলো আর নাম নল সে অং চেলাং রেম কে টাং বি হেক থি হেক আক্রিম আং ফারবো তামে এই অংকে আর নাম লো গেছি পুদামা দিম লাই হ্যান্ড লাসি ম হা লাগে থিকে যাং হতামে লাগে থি আবাং ফুপিন সু তামে আলো সুহে তামে লাবাংকে লাই অং হে একে নাং থমবেক পো আসি চমরং মে চমরং সো ফিউ দোবার ফু দোবার পুহে তামে আপন চাক দোতে রাবণ লং পো
1: কলা কলা মে পিক আলাম নালি কেথান তাংটে ইলি তুম এ পুথর বাং থুল না এ কিছি আজুতাং পছিতাই তুম মনে জং জং কিছি লাপেন আকা ফ্রেক হালা কারহি কারজে পুতা দো তাংতে কারহি কারজে হুতা ইলি তুম লাপুসন মান পেং এ চিপি লাপেন কাচার দম কাচার দিয়ারন কাছে ফ্রেক লাপুসন দোমা
0: চারি চারজে হুত পুহিত আমি এলি তো মান পেং যে পিপো এ অং নিহু ফা না পেনতে আকো ইরং ধুপো ইঙ্গিরালো আকো ইরং ধুপো ফিলি এ ফিলি আপে নান বাই ফিদি তো নাং চে তঙ্গন পো না সে চারি চারজে হুত হালাস হুত ধুই দি ধুই যাং পেন সে বাং চারি লুন সে পি ও বক পি তুম এ রান্তি নিয়ে তুম বাং ফি দেবার ফু দেবার পারা পো জুতাং বাংকে এনেল আ অং তুমি চৌদন পো হালা আকেন গে থম আলাম ডাকসে বাং জুইল
1: কারি কারিয়ে হুর বাংকে হালা আ অং তুম মাসি আকে থে নাইল হে
0: কালাং ল আ অং তুম মেল আকে থে নাইল আ তুমি আ স বাং ফু বাং ফি পা হে তা মে হং বা থং মে পু পু দো না লুদুন পো ও চিলি ফাগ চিলি তা লুদুন পো না পুলে যো
1: তাংতেলা সহুটকে মহে নাংলি পোসন সি কুপিনে কেচার দম আর নবাং কাপ্রেক লাপুস প্রেগিয়েক লাপুসন দমা
0: অহলা সহদ বাংকে লাপুল কেরেং এট হেজানে বাংকে কায়া তেং চার দম চার ডিপো পেনতে হাল চমরং মে চমরং সো রাব দন জিয়া বাং ফু বাং ফি ফান বাংকে পাথেরা রি নাং পাং রিং রি নাং নে মে বুতামে নাং নে ফিল ডিপ হইতামে বা নে লক হইতামে না সন্নজ নাম পাথেরা রিং পাং রিং রি চম দো ফাং দো চিনথং দো রংহাং দো সার দো লার দো চে রিসু দো এজাং দো ক্লিম দং ফার দো পনে পাথেরাক রি রি হম চর দম পো আনসি না স ও চিলি ফাগ চিলি থাদুন পো লুদুন পো না পেনসি বা ফিসি কে হংবাদ পো বাঙে কো পিলমা লা বাঙে বি ফানল বি থুদুন পো মিথু পেট পো আংকে পুথদানিং বি রং রোগা নিয়ে নিং বি লো না সরনি রং থাম দেট পেন আগে রং রোগা নিয়ে নিং বাংকে এ অং এ নিহু আমান পেং চে পি পো না সে অকরেম অক হাই পুতা হা স হোদান দো কিচু পেন এ ফিলি ইমু এমে এলি না তুম তা হালা সহ নাং চৌদন পো না সে আমান কা প্রেক প্রেক পো পু দাম দিম কো সন হালা ইঙ্গিরা লো লা পেন ফিলি বাংকে বোয়া প্রেং ফাগা প্রেং কি তুপি দুন লো বাপ্রেং ফাপ্রেং গে তুপি দুনল না সে তমকে বেলেং থা পয়সা আদুক এনে আং টাকা মুখা বাদ চম পোল সে চার চং নাং কল
1: সন পেনসি মান পেং চি পি
0: মান পেং চি পি পো
1: চার দম পো
0: চার দম চার ডি পো আনকে আনি রে মো পেং থান বা মতেং ল মান পেং চি পো মান পেং জু দেলো তে আদা বা বাংকে ইংগি আর লো পেন ফি ডি তুমসি এনে ঠিকুপ দো আন্দামে আর কক পো লাসে ঠিকুপ আর কক পো কক ল
1: মে পে গেলাম ল নাংলি কে থান পন্থে গাপত লাসি ইলি তুমা খেয়ে লাপ আন আকাং চলিম পুনন পুতা পিরথে দাং তা মেলি তুম চে পারো কাদুন লং লাসে ইলি তুম মান পেং কে চিপি মতে কে চার দম কে চার দিয়ে পুথাক নন কে থুর মিয়া ওয়ে লাপেন রেজো কার্যো রাত আনা তুম তামে চিনি পোহ পুলে এলি তুম ক্রয় পন না আপরালাম তাদু ক অপত তাংতে নাংলি নন কি থুর মি আওয়ে তোম ফান মতে রেডিও কার্যু আরা তুম ফান নাংলি নিং আক্লং পেন মান পেং গাছি পি লা পেন চারদম কাচার দি লাই হুয়ে পোথা কপি নি গে থান কাং তুং লপ সন্দ লাংমা
0: নিলি গে থান নাং তুম গেলা সন ল নন ওবি কি মি তুম ই তুম সকার বিয়া কা আং বং আন হি তামে নিনি না সক চারদম চারদি আমো নিল নিং আক্লং পেন সে নিরি নিং জি ল বার নিং থান ল সপোজ কিচক কিচক চি দো আনবাংকে কিচক চি আনবাংকে ওয়ার্থুরা কিচক বাংলা ইংবাই পন্তে রেডি

আদুন্টু টেকে লাংজুন কেসিয়াস আর টুম্পেন কিলোনালুন আর জুইক সেনাং আলোনালাম থে পিসি নাং টুম মুন্থিক্রাং।

লাপোয়ানা পর্ণাংলিতুম লুন চিটুয়ালুন কে নটকা পার জুয়া জয় মেক আং ডেঙালং আসন আসন লুন চিটুয়ালুন আর জুইক লং তাংলং লাকি আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইন এর ক্যাপ প্লেংচি ডক ডকল লাচিনাংলিতুম দেলহি পেন কাপাচিটাক হিন্দি আলাম পেন সামাচার প্রভাত পরফাইন এর ক্যাপ রামিনিত ক্রিপ হওয়া পর ইংলিশ আলাম পেন মর্নিং নিউজ আর্জিলং ইকবো।

আদুন্থু উদিত নারায়ণ পেনকিল উদিত নারায়ণ লাপেন আলকা লতা মঙ্গেশকর পেনকিলুনালুন আর্যুক সিনাং আলুনালাম থে হামকো হমিসে চুরালো।

আদুন্ঠু বাদল আমার জানা লং পেন আনুরাধা পোতওয়াল লাপেন সুখবিন্দর সিং পেন কিলুনালুন আর জুইক সিনং আলুনালাম থে জুকনি জুকনি।

আদুন্থু তালাশ লামার জানা লং পেন আলকায়াক নিক পেন কিলো নালুন আর জুইক সেনাং আলুনালাম থে জিন দগি সে জাং।

লাপান পড়াং লিতুম হিন্দি লামার জানালুন কে রটকাপার জুয়াচাই মেকাং টেঙ্গলং আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইকলং থাংলো লাকে আকাশবাণী দীপু

গ্যাস কে কায় আলাইটারসি এনহাংজি মে কয় চেটা সুপেন কে কায় কে টেটনাংজি এলপিজি আলং টুলাপেন গ্যাস আ সিলিন্ডার কে বাকলে টু পুলোতে গ্যাস আ এজেন্সি আসাই হেমালং পনসে রাখসি হাডা কে ক্লেম আসাই খিয়া তুমা ফানসি পাপে লাং পামে পেনসি পাশে লামনাংজি কিনাং সৎকাপাছি নিয়ালাম জিরকে লাপোয়ানিক চটল আদুন্টু আসামিস লামার জানালুনকে রটকাপার জুয়া চাই মেকাং ডেঙালং আপ্রাংসি রামধেনু রামার জানালং পেন জুবিন গার্গ লাপেন শ্রেয়া ঘোষাল পেন কিলুনালুন আর জুয়িক সিনাং আলুনালাম থে রং দিয়া মরম

আদুনটু আগ্নি সাক্ষী লামার জানা লং পেন জুবিং গার্ক পেন কিলুন আলুন আর্যুক সেনাং আলুন আলাম থে ওম প্রহ পতয়।

লাপানা পর্ণালিতুম বারুট লামার জানা লং পেন সৌরভ মহন্তা পেন কিলো নালুন আর্জিক লং তাংলো আদুন্থু অগ্নি সাক্ষী লামার জানা লং পেন উৎপল শর্মা পেন কিলো নালুন আর্জিক সিনা আলুনালাম থে গালি পাড়া।

লাপানা পর্ণালিতুম বারুত লামার জানালং পেন মহালক্ষ্মী আইয়ার পেন কিলুন গালি পাড়া আলুন আর্জুইক লংতাংলো আদুন্ঠু আগ্নিসাক্ষী লামার জানালং পেন উৎপল শর্মা পেন কিলুন আলুন আর্জুইক সিনাং আলুন আলাম থে তুমি

0: Lapuana ponang litum. Asamis lamar jana lunki rotka parjua jai mek ang ding along. Ason ason. Asamis lamar jana lun arjuik long tanglo. Laki akashwani dipu.
1: Goraki photographer or Arutor Ondoratmar.
2: Oh, lovely. Well done.
1: Business loan approved. ATS studio dangor hobo. Notun camera, notun lights. একে সময়তে নতুন কার এখনো লই লওয়া সেইটো লোনেরে নহয় লোন লই লওয়া কামটোতে খটুয়া সময়মতে ইএমআই দি থাকক ক্রেডিট স্কোর বঢ়াও ভবিষ্যতে লোন সহজে লাভ কৰক কারণলৈ যদি মোৰ ফটোকে লই লওয়া তুমি গুণ
3: আরবিআই কয়
1: বৃত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা

0: আদুন্থু রীনা টিসপি আনিং আর লোয়ালাম থে আর জুইক সিনাং
1: কে রীনা টিসপি নীলি কেদোকে ডাক ডিফু হিডি লাংসো নীলি আসাপসো মেট সিতা কার্বি লুন বারিম সি থানপন ইকপ নন আলম ওবে কিমি তুমা ফান ইলিতুম লুন বারিম লাহাই থানপন নাংজি লাপেন ইলিতুমা লুন বারিম চিংহন থেক নাংজি রিম পামে বি পামে নাংজি আথে নন কিঠুর মিয়া ওবে আতুম লাহাই কিচিনি নে আতুম দুপিকল লাসি নন ওবে কিমি তুমা ফান লাহাই লুন বারিম আমখা ইলি থান চিপাদু পনসি পাথেক পনাইজি লাপেন কালী পুটাংটে মোয়ারি সিকে ইলিতুম আলুন বারিম সিতা বিরিক দেজি লাসি ইলিতুম নন ওবে কি মিয়াতুম ফান লাহাই লুন বারিম রিম বেজি কি বি বেজি ফানসি ইলি বর ই পনাই লান বেদ নীলি হিন পেন কার্ডম
0: লাপানা পনাং লিতুম রিনা টিসোপি আনিং আর লোয়ালাম থেকে থান আর জুইক লংতাংলো আদুন্থু সোয়ার লোয়া আসে আংটেং আজয়মেক আংডেঙালং জর্লিন তারোপি লাপেন হুটবাংপি রূপজিলি ইংটিপি আংবং চিহুচিপুত আর জুইক সিনাং
2: কাদুকাবি রেডিও কার্যারাটা ফান্তামি নীলিহীন পেন সুরি সুরিয়া কার্ডম পাজি রিগল পিনি নীলি তুমলাডাক চিহু চিপুরা যায় মেঘালং কাছো ফাপন আলাংলিয়ামেন সামি জর্লিন তারোপি আলাংলি ইনুট সোয়ার লোয়াংবং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাংলি সিতামে ভারত আংকাং পিয়ালং নংনাম চেথাংক্লং মাস্টার শেফ ইন্ডিয়ালং সিতামে চেপাতে দুন আবাং ফিল লাসিয়া প্রাংসি নীলিতুম আলাংলিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কার্ডম পাজিরিলো কার্ডম
3: কার্ডম আপ্রাংসি কে চোরল নীলি ফান লাপুসন অজয় মেঘলং কে ফাপন পাত
2: তাই আপ্রাংসি নাংলি কাদুকাভে রেডিও কার্যটা ফান নাংলি রং লাপেনতে নাংলি ক্লেমবম আসায় পুথাক চিথানপন ইকজিমা
3: নীলিমেন কে জর্লিন তারোপি লাপেন নীলি হেম কে ওলং কমাজি লাপেন নীলি ফান পিনাং আনা তুমকে লিন এন্ড গ্রিনস পমেন পেনসি নাংচিনি বাংদো নীলি স্কুলিং কে লাল ওলং কমাজি পেনল হিলস একাডেমি হাদাকসি ক্যাপ আংদেং কে চেপা উন্দন ল লাপেন্ডেট কে ডিফু গভর্নমেন্ট কলেজ লংসি এইচএস আংদেং মা চেপা উন্দন ল লাপেন্ডেট কে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হেদি গুহাটি লংসি পিউস প কলেজ লংসি হাদাকসি চেপা তাংদন ল
2: জরো পার লংতে লানাংলি কমেন্টু নিংকান পেনসি কিতুন কেডাং আহিন কেপাং চেং পঞ্চেং
3: লা নীলি কিতুন কেডাং পোকে প্রফেশনাল পুপেন কে কালিমাতি দি লাসে নীলি কে হেম বেন্ত আকলেংসি আকলেংসি পোলোতাংতে এবং তাং হয় হেম লাপু দো মাতি দি রং পোলোতাংতে হে লাপু দো বমল লাপেন কে নীলি লং লাদাক পেন সে টেলেন্ট মাঙ্গে ওয়াং বমল হে লাপেন দেট নীলি লা ফিজিওথেরাপি গুহাটি লং চার্লি তাং দেট পেন আখেলো নীলি সাই চংদার দাম ল হাদাক ক্লিনিক লং হেদি নিংকান হিনি কি থাক চংদার ল লাপেন হাদাক সি এমেনা আহান আন কেচে চো লং লি পেন হেদি চিংতুং চার ই প লাপো ল ইউটিউব হাই হুই লং ছোলাং পো আন পেন ইনস্টাগ্রাম হাই হুই লং তামে ব্যাং আপ পেজ হাই হুই তা ল্যাং পোজো হাদাক পেন সি নীলি মাথা ল হেদি কার্বি তুমি তামে পেলাং আন কাপা ফিদন দোলাং আথে মা হাসুত কে সোশ্যাল মিডিয়া লং ঝাত্তা ওয়ে মা দিদি রেসিপিস হাই হুই কার্বি তুম পে হামা সিং কে হাদাক পেনসি নীলিমা থালো আর নিশি হেম দামলো ডাক বেঙ্গালোর পেন হেমচে দামলো পোলো তাংতে লাবাং সো আসাই বাং নীলি পাং চেং পো পূজাল কে চেং গেলা পুলো আতে মা কিতুন মাং ইতুন বমলো মাতি আমা নীলি হাদাক পেন 2022 নিংকান চেবাং লো 2022 নিংকান চেবাং দেট পেন কে আংকো নীলি হদাই পেন স্তামে লাপু নানে আহান তাং পেন লাহাই কে হদাই ইন্টারেস্ট দলো বাট জাস্ট লাবাং কে লাপু নেচারেলি বুঝি চেমা থা দলো হে আমা সে 2023 নিংকান হেদি নীলি বার্থডে হে February 10 la swarni si nili bangke labang so page ingpu pon lo la si lak bangke nili 2023 february 10 arni pensing ke officially bangke lin and greens mate la pukitun ke dang phan panong se di dak pensi la pulo wang bom men piningan bangke ningkan ke thom lo jo february 10 an hedi
2: tangti nang lila hai sa kitun ke dang nang li bihek pen tanang li ninghang lapson ma
3: নিংকে হাং কালি বই ফেচিতামে তুন বই মাতি দি হেম হে লাপু রং পোলো তাং দেত ল পজ এবং ভান কাছে লাং তাং হেম তাং আকলেং সি লাপেন কে হান আহ ইস্তামে নাম জকলত মাতি দি রং কে লাদাক পেন্সি লাপু সি তুন বম ল জ মেবি নিংকে হাং কালি পুস্তামে আসুত বাঙা নেসেসিটি ল নেসেসিটি পেন্সি পু বাং বম বাং বম থেক বম থেক বম ল নন মাঙ্গে আংকে পাংচেং দেত ল মাতি দি আসাই বাং আনসি ইহি পেন ইন্টারেস্ট তামে বাদ বম ল কাচিনি আসন তামে থেক দন লং বম ল লাপেন কে আকো মেনা কার্বি তুম লং তানিন আনসো সিস ননি কি লুট ল মাতি দি কোসন সন সি হাকো ফি ফু তুম তুন দাং মা লাহাই মা লাহাই হুই বাং কে ইফুলং কিউরিওসিটি ওয়াং বম ল জ কাচারলি ইন্টারেস্ট ওয়াং বম ল নন মাং

0: long ote di la pickles he achar he tharwe la pen ke plim plam la pen jol phai la pen phak ok bu ok la lang ok bange minthu he minthu kring la hai hui ni liye a hot dak pena porche long hot salam pon pon la lo tamila an continuation rod bang khali lang la so hinat bang
1: tang tila hai ki nang li ko puson men si ke jor pon lo nang li online si jor pon ma mate nang li hem long pen si ke jor pon lo nang li
0: online lo la bangge di hem long ta bang bang dhek tum bat pinang an kini lila social media hin nat pen si post po ang home repo la pula lo don bom post office pen
1: kalang di choro parlo nang li phan apor ka chipi pen ka duka ve solang do radio kar juara ra phan so ar lo atum kitun ke dang puthak nang li klar dak pen pachini pon apot choro pa ji riglo nang li phan la pen nang li sita me an so se ke pa prang dun thek ji phan bisami nili hin pen bisami ar na malong pen ta me hier ju me nang hang bidu niklo la pen te pinia jai me ke nili la pan si toni kok po kardom
0: choro lo kardom
2: la pon apon ang litum suar lua siang tong ajay mek ang dengalong. Jorlin taruk pi lapen hut bang pi rup jiling tipi ang bong. Kitun ke danga putak, chihu chiput arjuik long tanglo, laki akashwani tipu. Kenang sot kapachinya lamjir arjuik tha. Mua pia kaya hut, ring dok ring ni pen kidulong ji apan, non pen asab asab dihin kabir ti ebe ching hoi nang ji. Dihin kapedam kacheri thek atum si birti thek chot ji lapen, কাবির টি পেনসি কাচিং টুরা তোবার দুর্নুঞ্চি আহক লাপেন নিংগাছে ঠেকলং আবেং আলংসি দিহিন বিরটি দাম নাংছি কাবির টি পেন হেল আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেল মেথাং লাপেন দেট কাচিং ঠুর ইজি লং হেল এ প্রাণ লং হেল এচেঠে লাসি লং পাচে হু ইক দেদ্রি কিজুন আলং আর্নি ওয়াং তা মিনিট ফপেন মিনিট কেপ আপর আন পার ক্লক পেরা পুথত পাংসাম থু আনসি জুনাংজি লং কাপাসু ই আফুলে আলং আমাচি পাংসাম নংজি আ কাপ্রে কাপুলে আলং জং সি পাচয় থু পুলোটে লাসো আদিম লাসো আলং চিহু থু দেট তাহাই দংকর লাপেন লং টুক আকুং আরাই আলং লং পাচি ডিবক লং লেটেট নংজি জং সি লাসং চি ডিবক ডো পুলোটে লাসো আদিম আলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আডুক রিকালিতে তাই নংজি কিজুন আলং কিবি ই আলং বং মাটি আফুলে কাইকে তা তিফের নাংজি লাপেন লং কাছো এনা হুত্তা ইরি পেন চিফু ফেরা আবেগিত আহার লুং পেন সি লং চো সক নাংজি

লাগে আকাশবাণী গুয়াহাটি। বিউটার জৈথা কেথানপন বাং নিলি এরন রংপি স্টেট অলং পিছো এন ও কেখাং দৌরাপেট আপুথাক রেজিস্ট্রেশন কে কেমনাং ওয়েক লাপেন সোয়ারলো আফান্তা খিদাত কেপাহেম ফুয়াবার সাইকি পিপন লাপেন কে আরলো সোমার কেরাই লাপেন চিংবার ক্রিপেন কেপাহেম ফুপন লং পাতিনি সি পাতুমি লেজিস্লেটিভ আমেয়ালং হুর কেচুয়াসন বেন কচি থান সাই ইউজিসি আপুথাক কেসিক মেক আলামথে ডেংপন কাজিরনন্দে আতুমপেন লেজিস্লেটিভ আমেয়ালং কেদো কংসায়া কমিটি আফান কিসিক মেক আলাম লোনাংজি পুকে কেহাং আলামথে লাং প্লট সি কাচারিয়ালং কেদো আতুম স্লোগান কেহাং কাপেদো আংবং সে আং তংপেনসি কিসিক মেক আলামথে ডেংপন বাংসপেন উত্তরাখণ্ড লাপেন গুজরাট আফি আসাম ইউসিসি আরন কেডেংপন দেট আরলো কেথমা স্টেট পুসি লাখাপন টাংলো বাংসো কেসিক মেক আলামথে ডাংপন তাংতে পিছো এন ও কে খাং থিপো লাপেনকে পিছো কচে কাক লাপেনকে দৌরাপেট আতুমতা রেজিস্ট্রেশন ক্লেম নাং ওয়েকপো ইউসিসি আরনা টেংপেন আজাদ কচে পাংরি লাপেনকে দৌরাপেট পুসিতামে নিট্রক ক্যাপেন নিথম ক্যাপ আংবং রেজিস্ট্রেশন ক্লেম নাংজি কাচিপাংরি লাপেনকে কাচি কাক কিসিক অপরাটিং রেজিস্ট্রেশন ক্লেম ক্লিপলু তাংতে আদায় কিতুনাং আবিদিপেন চেতং নাং ককজি দৌরাপের পথাক নিথম ক্যাপ আংবং রেজিস্ট্রেশন ক্লেম ক্লিপলু তাংতে চিক্লো জন্থম আন জেল কেদো নাং লাপেনকে সিকাসুরি ক্যাপ আন আদায় আরেং মাতাংতে হিনি আদায় তা ফোনাং ককজি বাংসো কেসিক মেক আলামথে পেন পাতুমি রেজিস্ট্রেশন লেজিস্লেটিভ আমেয়ালং আপর দো ও পেন কাচিং ওয়াইপন আলাম থাক পন পেন মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা কানিংজে পনকে ইউসিসি

ড্যাংপন্থুল। যাই মেকে বাংলাকে মিজাম ভে হলং পেন মিটার ফারুপ টিরা ক্রে সিরা টক বরফ কিলো হার্স ফারু ট্রক সিরা ইংকয়রা সির কেপলা পেনকে মেগা হার্স পেন ফারু ইসিরা ইসিরা টক বর্থ কার্বিয়া যায় মেগালং পেন আপ্রাংসিকে পিনি আসারলাম থে আজুপনিক সিনা পিনি আসারলাম থেকে আর লাংটা রিট আকিরি চক লাম থেকে মান ইংলং অলং সাইকাটি কি আদিমা ফানসি রিট বুলো লাপেন থয়ালং কে টিকি আফানা বাংকে হি দি বুলো ইংলং আরিট আসক কেলংকে আনিংকান পেনকে দো ওপো আনকে কিরি মাতাংটে কেপলাং আসম মানপ সেটা সক কে মেমে আনিংকানা বাংকে চৌরি নাংকক টা চেপলাং থয় আসক কেলং আসন কানিডেট লাসি ইংলং আকে প্লাং পুকে আর জি দিং দেট মাতাংটে আনিংকান অং এডে কিপুডামকে কপিনে আওয়ার সাই কেমি লং লক পেন মালমসো কেপ্লাং আবাং চটু আফাত লাসি সারলাম থে বুল আলাংটা রিট আকিরি চট মাতাংটে মালমসো কেচো লং পু কিপুইডামালাম থে পিনে আসারলাম থেকে লাপু আঞ্চল

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন

0: yang long-long ke tiki. La so birik lo sabang ke mipik, la pen athe size ta mipik, la pen ador ta do.
1: Ante la bang so a birik the kemen hur an ma mate athe ing tang lo tang te lig nang po ma la bang so la mai ko poson la.
0: Ma tha ta me milata. Ki lig da por bang ke la men u an ke lig nang ne ili tum la.
1: Athe ing tang lo men hing.
0: Athe men hing. Men pami mi long se ili tum lig lo polote la hichi nang ke le an bang ke men po la pen.
1: Ilitung
0: kelang ta abolon do po la si la so dihu bang si bojar munita tum bang ke la hithielong ke nam ke jorta la so apora bang si a thelang michit an si adorta do
1: timung ke alamang la posan lo arong bang along i kupsi pa the o di tia posi kilig nang ji aporta i puvedeti tangte la bang so ligdet pa na phi kupon ani ani dumbirti un ha ke chikura ke pon anam bhora bang ke
0: hithi kulat ke pon an bang ke ilitum nithom an ke biun la si kili ke bang ke la lo mo pen ilitum pammen men pamme pamme ke ilitum er dop ke lik nang ne athe no nam bang ke ilitum isia ki siksak do ilitum dimalong bang processing unit bang abe la pen non bang ke processing unit jong si ilitum do pulote ilitum lahai aduk ta jor me akreng ta jor me la pen bang ke ajang thu ke enanda bilo non ইলি তুম কাছি নিদুন দে দো কপল লাপেন পেগেজিং পেন হা হেউ ইলি তুম থেক থেলাং নন মাট কে লাপেন ইলি তুম আ ফেসিলিটিস আবে দের প আ ফেসিলিটিস জং সি দো পলতে ইলি তুম লহাই কি জোর কে লাং ফান থাং কি শিক্ষা কাবে আ কে চামলে জটা ইদিং হাং আ ক্রেং লে জটা ইনিং হাং লাপেন আ লাং লে জটা ইনিং হাং লাসন পেনাক জ লাসি আওয়ার সাইড দুনা হেলাং প্রাং বাকে
1: ব্রিগুসা কাতে কি পেনতা ইতম হেনতুনি সি চেপারেং পুং উঞ্জিপু আবারসাই নাম থেকলং মা
0: হেমতুনি সি রেং ফুনজি মানে গরমে না তুমি সি হিসাব দো লাসি ইলি তুম জং সি চিরিহিনি জং সি ইলি তুম এ উন পুলোতে চিরি সিলং ইলি তুম আ পয়সা আবাং কে ইলি তুম লা আন্দাম ও এ কাদো বে কে ক্লেম লংলি লা প্রিপারেশন ফান লেন প্রিপারেশন ফান জং সি ফারুক রিহিনি পেন তাং উন পুসি গরমে না তুম পাকলাং লা পেন কে এ ফান ইলি তুম এ রং লং সিকাপ হওয়া দর এরং লং সিকা ফ নাম পোলতে ইলি তুম বাংকে লাদাখ বাং সুরি ক্রে কে থমরা ভারত রক্সিরা প্লিকেপ আতঙ্কা পাদাম পেন লাপেন ইলি তুম নন লম কে কাছে থাং দা কিছু বাং তা লাসন বাং ফেরে মি মি দে তা ফানসি ইলি তুম ক্লেম নাং জি লাপেন লাবাংকে ইলি তুম অসমিয়া তোমায় জৈবিক খেতি পোল ইলি তুম বাংকে অর্গেনিক লাহাই বাংসি ইলি তুম টিয়ার সি ইলি তুম লাহাই পয়সা মেনা পকেট পেন পয়সা দাম দে আকাম ক্লেম পোলতে ইলি তুম বাং লাদাখ অর্গেনিক আহার কাতিয়ার জিয়া ফান সুরিকে থম বাগান তা ইলি তুম দরজি লাপেন লাবাংসু নি থংকে প্রায় সি আফান কাদ্দ কাবি কামকে ক্লেম জি আর পয়সাকে দাম জিয়ে বাংকে লাকে ইনুত বাংকে উনে দে জি লাসি বাংহিনি বা পশিতামে সুরি ত্রকরা ফারোহিনী বাদাম নাং পলাসি কাদ্দ কাবে লাদাখ সুরি ইংকয় রা ত্রক সিরা ফারো ত্রক আর তাঁকা ইতুম পাদাম পোলতে লাদাখ কিলং জি লাবাংকে কাদ্দ কাবি পেন লিন সুরি শিলং জি লাপেন কে জ্বর আদর জং সি ফারোহিনী পোলতে ইলি তুম লাদাখ লং পাকে লাখ নিয়ে টাঙ্কা লং পাসি ইলি তুম লাদাখ কাদ্দ কাবি পাদাম এট পেন লাখ ইসিরা সুরি থংকেপ রা সিরকেপ আর পয়সা ইলি তুম লং ইং জি আলি
1: লাপুলো পোজাংতে হেমতু নিশ্চয় বাংকে চোরিং পুং উন
0: চোরিং পুং উন কে ক্লেম জং সি চিটিং প্রাট পোলতে পেন লাদাখ কে লস জি আর লামা মাসে আবে আল্লে লাপেন লাসো আর রং বাংকে ইলি তুম নিং কান হি নি আন পাং রেং উন
1: এরং এদে রাফি হে
0: এরং এদে রাফি আথে লাপুল কে চেং সি আর নিং কান বাংকে ইলি তুম আথে লং দেট পেন আর বো হাই হাই ইং জু জি মো ফি আন লাসি আর রং সারি লাসি আর রং ইরি পেন কালি নোপাক মেন কালি লা কাং টিপ ইয়া ইসিয়া আ তারি দো লাসো তারি পেন সি ইতুম ইং টিপ লেট লেট সি কো পুথত লাং হ অর হে হুই পিলতে আংকো পুথত
1: চোজর চোলাং লাপেন কে মেথাং এ কেরেং জি কে চোকলেম চোদাম জি আফান

0: kemesana to bar la panso se tar da ge phan nang le ne klop ge than je lam the do lang ma
1: lalo ili tum karbi dung ge hakoko beta lahai akhiti ki a asai ge nang tiki bomlo lasi non ake joy ili tum phandu akisung thangalam ta be claim lo te choklo claim nang po la pen ইলি তুম চুয়র চোলাং থেক না পো ইলি তুম আখাই তা চুয়র চোলাং থেক ফান নন মাকে ইলি তুম মুন আখাই তা দুলো আলং কাপ্রেক কাপ্রেক আ টাউন পুনয় আলং কাপ্রেক কাপ্রেক আ হিথি পুনয় ইলি তুম থেক দনং ল লাপেন কে জর নন মা নর্থ ইস্ট পেন কে দাম কে ওনাই ল জোরহাট লাপেন নাগাল্যান্ড পেন্সি লাবাং সো বিরিক আবাং কে বাং জর লাং ববল লাপেন আদর ডোপিক নন মাকে ইলি তুম কে ফারোহিনী সি সাপ চটলাং ইলি না লং লা নিলি চিনিয়া তেং বলতে নমাত কে আনসো সেলো পশি নিলি কার চিনি
0: মেপিক মেপিক আলম জেল এতে মুখ হেলা বিরি রসা কাতে কি কাং হইলা পেন কেছো জ চলাং আলম কে থান তেকে পসে চুরো পারল আপরলাম দক পসে কাচিং কি কাচে থান লাম কে পেনিলা পলিং তন নাং কুরবাংথু
1: কুরবাংথু
2: লাপোনা পোরনা নিতুম রং রুব জাই মেগাং দেং লং পেন সার গুরু সার টিমুং লাপেন হুড ব্যাং সার প্রদীপ রং ফারা তুমাং বং চেহু চেপুট আর জি লং টাংলো আদুন্থু কবি কাটি কিয়া ফুথেক সার সুরেশ তিমুং পেন হুটব্যাং সার জনিস রং ফারা তুমাং বং চেহু চিপুত আর্জিক থুসেনা
3: লাকে অল ইন্ডিয়া রেডিও দীপু পিনি লাদাখ স্টুডিও লং কবে কাতি কি কারচে কি এ কে সোম লাকাতো কবে ফুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফানসি লাদাখ কাবড়ি পিনি লাবাং সলামাথে পিপুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফান আলাংলিকে আকে হাই কুরু সার টিমু নেলিতুম কাছু ফা তেং পেন আলাংলি নেলিতুমা স্টুডিও লং ওয়াংসে নেলিতুমা স্টুডিও আ মাইক্রোফোনা থেং ওয়াং পেন আই নিদাল টিমু আকে হাই আফ্রাংসিকে নেলিতুম অল ইন্ডিয়া রেডিও দীপুয়া হিন পেন কার্ডম নাং পাজেরিক ল
1: কার্ডম
3: টিমু আকে হাই মোহেদ নেলি কিপু কোভে আলাম থেলে পিনি ইলিতুম রেডিও কার্জু আরার তুমা ফান থান পাচিনে নাং কোভে পুকুপিয়া হর মুইগল
1: কোভে লাকে ইলি তুম আর্জি কে দিন হো ইফি ফুয়া দিন বেন্তা ইলি তুম আলং আত্মমো আল্লাম আলু না লং তা কার্বিয়া খেই লং কোভে নাং দুন বম লাহালো কোভে কে ইলি তুম আরো না তাং পেন তা কাছে রাব দো আসন সি নিলি থাকলং লাসি কোভে ন না পর কাতিকি আকে নাং সত ল আথে কোভে আদর দো পিক হিথি আলং আন্তা ইপুম সি সিকা কে থম আন আন এন্ডেট
3: কোভে কোসি ক্লোসি এ নাম
1: কোভে কে পারি লাবাংকে ইলি তুম এপ্রিল মে আছে ক্লোলতে ইলি তুম পারি মেল লাসিলা এপ্রিল মে আছে ক্লো পেন পাথে প ইলি তুম চেকলো জন নি জন থম আফিলতে ইলি তুম পলি বেগ লং আংকো থাপ থুসি ইলি তুম লা কোভে বাং আংকো এলং আদিম বিনাং প লাসি কোভে কে এ অপর মার্চ এপ্রিল আছে ক্লো আবাংকে ইলি তুম কোভে এলা আংলং লং বাংকে এ মেল লাপেন সেপ্টেম্বর অক্টোবর বাংকে লা আলু মাজু মানে আকলা মাজু কে এ বাং বাংকে লাং দবক কে এনু দাগি লাসি লাং পাকরেং এট ফলতে এ সেপ্টেম্বর অক্টোবর লং বাংকে কোভি ইলি তুম আর্চে মিল লাপেন নন দিন বাংকে লাহলো কোভিতা ভেরাইটি মানে আজাদ দো লাসি ইলি তুম লং নন মাত আকে মে কোভে পোলতে ইলি তুম কাসার কোভে পুসি পুপু
3: লাগে আকে মে নাইল পুমা
1: আকে মে নাইল নো না মারকে লাসি লাসন সি আসাম তল কথা দো ইলি তুম লং আকলা খাসিয়া লা মেঘালয় লম কে লং কোভে লাতা এমে লাসি কাসার কোভে জং সি ইলি তুম এলো পোলতে লা বাংকে আথে তা লং দাপচে আমপেন আরং বাং থিচে
3: পেনাং কোভে কি ইয়া তুম এ আরং নিংকান হিনি বাক নাই জি নিংকানে থম বাক আরং নাই জি লাপুসন লতাং তে থিথে ল লাপেন মেসেন পো পোয়ালাম দা লাতুম নিং জে লাসি লা সোয়ালাম থে কো আন আহক লা সোয়ালাম থে নাংলি কে থে গা চিনিয়া তেং বেন থান জিমা
1: লাকে কেলানা উপর
3: আই
1: ইলি তুম জং সি লানা বে আর পোলতে লা বাংকে কি থিজি আ আলাম মাসে আবে লাসি লাং কে লাং দুন উপর লাসি ইলি তুম আপর পেন হর পিদু নাং পো আপর পেন লাং পিদু নাং পো কোভে বাংকে নিলি বাং নন মার্কে লাসন সি থেকলং 90% আ কোভে কে রেং
3: তাংতে কোভে কোপুসনা লংলে নাই জি কি এ নাই জি আথে এলি তুম লাংদাম লতাংতে লাংরয়া কুংকুং সাপুরি পু সি বাং পারগতম পু এলি তুম কে লাংরয়া কুংকুং লাহায়া লংলে কে এসাংতি লাপেন হো অর্ডো মেসেন নন দীপু আংকাং লম সিতামে মুনি দা তুম কোভে কে এক চিহুং হলো লাসি দীপু আংকাং তে বক তে আদিম লং

0: কবে কি ইয়ে ফান কপ আনা লং লে মেল
1: ইলিতুম লংদাম পোলতে ইলিতুম দাক দিফু নয় কার্বিয়াং লং অলং লে বাংকে সেন্দিলুম পুসিপু সেন্দিলুম অলং কে এ আকোবে কে ইলিতুম থেকলং লাসিতা লাদাক আপার্ট বাং হিনি দো আথে ইসি বাংকে আংলং ইসি বাংকে
0: আথয়
1: এই লাপেন লাং পিয়ারাই বাংকে লাঙ্গে থে হুট অফ বাং হর পিনে নে বাং আমেনা ইংলং আর লপেন ওয়ান পোলাপু কয় পমোলা থুলোতে লাহার বাংকে লাসো পট বাংসি লাংরয়ারাই বাংকে আরং মের আরেট লাপেন আথে মের আরেট লাপেন নন ইলিতুম থেক দামলং গি পু রংখাং না কুপ্লিয়ারাই এসন কার্বি লাং পিয়ারাই লাপেন পু নীলিপা পীরথে লাপেন দেওপানি আলম লাং পিয়াকুং লাপেন ইংলং আহ অরকে লং পসি লাতুম বাংকে হালা হাই আজিও বাংকে থে দাপ্রাং লাপেন আরং তা লাং মেসেন সানিতি দিফু আলং তা মে সেটা মানে দিফু অলং কবি মুখা বাংকে আর্তা জুম হেক হাডাক জংসি নিঙ্কান ইংকয় রফর এংল পোলতে দাদা বাংকে নিঙ্কান ইংকয় বাকসি আথে চল লং লক
0: আথে লাগে আথে গে দোকে চেং পেন লহে তাতে ইলি তুম রেডিও কার্যু আর তুম ফান্দানাল হিন পেন থান পাচি নি থা তিম কে হে এতুম দিফু আংকা হলম লাম তা নন্মনি রতুম কবি কি ই চিহুং পিক আসি ইলি তুম লাক দিফু পিয়ারথে ল নাংলি মেথাং কে থে কাছি নি ল এক্সপিরিয়েন্স আ তেং প্রো তাতে কবি কপু আনা নিং কানা ফিজি তোমা থে চলিক লং ই
1: কবি গে পাথে দাপ্রাং কবি তাদু পাথে দের ক্লু কবি তাদু আন্তা ইলি তুমলা আসাম তল তাহ লাদাক ইলি তুমলং এ বোম লা আপ্রাং প্রাং পেনাং এ বোম ফিসার ফুসার হুট পেনা আচিলি নন্তা বীর বেলাং পট লাসি লাহাই কবি বাংকে নিঙ্কান রক্সি আন বাকনাং কক আন্তা কাসার কবি বাংকে নিঙ্কান ফর আচিতিম পেনতা আথেলং লক তেতে
0: লানা পর পেন্সি লং জি লাগে
1: নিঙ্কান ফত্রা চিতিম নিঙ্কান ত্র মানে নিঙ্কান ইসিয়াপ্রাং লং লক পো ইলি তুম কবি পেন পাংবার দাম পোলতে লাসি আংকু নন মাঙ্গে হাইব্রিড আংকু লা আনসো সে নিঙ্কান ফ্লি বেন গে পাথে বা কবি দা নাং ক্লাং লিলো
0: লাগে লাগে হাইব্রিড পোলো
1: হাইব্রিড
0: এতে তিমো কে হাই লাবাংসো হাইব্রিড কবি নন দিফু আংকাং লম নন তাম পেনা মুনি রে তুমকে এদো ইলি তুম লাবাংসো হাইব্রিড কবি লাদাক আলং লে চেমা দামা
1: হাইব্রিড কে হং বেন্সি গে বাং হরমু পিনা পট লাসি ইলি তুম বাং আসাপ ও লাবাংকে লাং পামে মানে কিবা আরং তা লাং নাং কক আপেন আলং লে আপেন লা আহ অর হাই তা লাং নাং কক অপচি ইলি তুম বাংকে নে হাইব্রিড অং মে অং লো পারেং থেক বলতে হাইব্রিড বলতে নিঙ্কানি সি সি বাতাহিনি আথে কিলিক লং কবি দাদু ননগে লাসি লাজং সি পাত্রেক থেক বলতে ইলি তুম লা চজর চলাং ফান বাংগে মে অং চটল
0: তিমু ঘা দুন্থু বাঁচে থান নাম এক সান কোভে কোসো আচি ক্লো আং বংসি কে এ বংসি কে মে নাই পু না লিপু দাম জে
1: বাতাহিনি এম এ
0: নিঙ্কানে সি লং
1: নিঙ্কানে সি লং ইসি বাংকে মার্চ এপ্রিল থেরে জাং মিয়া চেকলো মার্চ এপ্রিল থেরে জাং মিয়া চেকলো বাংকে ইলি তুম লা ইংলং আজু দীপু আংকাং লম হ্যাঁ দীপু পেন আপ তো হাম সিংহাসন আবেল পু লুম্বাজং ভু পু ধনশ্রী আপার্ট আনকে ইলি তুম লা মার্চ এপ্রিল কে এ সিকে মে লাপেন লাং দুবক আজু বাংকে লাং ক্রেং নাং কক ইয়ে পসি লা আথয় এলং বাংকে সেপ্টেম্বর অক্টোবর কে এ হেলো কে মে নাই
0: লাকে চিতি ফ্রি আছে ক্লো
1: চিতি প্রে
0: লা চিক্লো যে নিয়ম মসে এ নাং পো সেটা মুনি রে তুম নন কে মোহেদ নাং নাং লিগি পুদাম লাগে আছে ক্লো ল ইসি বাংকে থেরে জামি লাপেন চিতি ফ্রে লা নিঙ্কানে শিলং বাতাহে নিল সেটা পেনাং মনে রে তুমকে আপরটা লাংলে আবার সাই মে লিং তা এ রেট লা সো আবাং কো আনা কি মে কো আন কাহে নো
1: নভেম্বর ডিসেম্বর আলম কি ই কুবে বাংকে কেরেং মানে লাং ফু উ লং লে দেট পো লাপেন কি চু লং আলা কুবে তুম কপি মাকে দরকার কুবে রং কি চু লং হরমু আলাং তুম কপি মাকে নাং সট লাবাং লং লে দেট পো লাসি লা আপর পেনজং সি এদন নো বলতে আরং তা রেং দা প্রাং পো
0: রেং দা প্রাং পো ওই আদুন থলাম থে জে থানদাম থুই ইসানাং তিমো গে হাই এলে তুম কোভি আর জং সি ইং লং লং লে বলতে তে কো আনা সি পাচিং হাই নাই ইয়ে মা পাচিং লুম নাই ইয়ে মা কো আনা ফিট কো আনা মিটার মা লাপেন জং সি থয় আলং লে পোতে চে ক্লাম দির আলং লে পোতে কো আনসে পাচিং হাই পাচিং লুম নাই মা সোলাম থে তা থান ইং জি মা
1: কি ইনাং জি পু কাচিং হাই কাচিং লুম লাবাঙ্গে 7.5 মানে ফুট থ্রক সিরা চিতিম পেন ফুট নের ক্যাপ আং বং সি
0: লাকে এরং পেন এরং
1: এরং পেন এরং লাপেন লা

0: এবং
1: পাচ্ছে
0: প্যান কাছে হিলু হুম লা ইলু পুলোতে ইলি তুম লাসোং বং নন মাংকে কুবি দেট লেকে ই পুয়ালাম তাকালি কুবি এলো গত্তা ইলি তুম তাঙ্কা মাহা আপা বাংজি বুলোতে আর সন কাপ্রেক তা এদুন নাংজি
1: লাকুবি আদাগা দাগা বাংকে
0: হুম পারকা সার নাম থেই সি পুদো কুবি বাংকে লাগিলে না লাগে না লাগিলে লাগে পুলা তোমার সার নাম থেই মানে কুবি কি পুয়ারং চে ফুলো পুলোতে মানে আথি মিমিলো তেহ সেটা আঙ্ক আরং চিফু ফেলো পুলোতে লাবাঙ্কে আথে মেপ
1: মেপ মধ্যে পুদাম বেলা জানতে আরং চিফু ফেদে না পো
0: আরং চিফু ফেদে না পো আরং লাসি নন নন টেকনোলজি আকি মি মুখা তাই লিতম থেকলং লো কোভি জোতা কোভি জো লা ইন্টার ক্রপিং পুয়া সিস্টেম বাং লিতম লং নন নাং চিহুং বম লো লা ইন্টার ক্রপিং পুলোতে মানে কোভি লং কপি পিসি ইদুন মে মা ইলিতম নন বাংকে আলং কাপড় দিম মানকে কোভি লং মহং বিরেক ব্ল্যাক পেপার
1: কোভি আর রং আলং কালি দাং কোভি আর দাগা দা
0: কোভি আর রং লং পাজির দু নং পো ব্ল্যাক পেপার তাও তাঁক বিক্রম দামে পাজির দুন মে লাসনসি আরুম গে আঙ্কো ইতুম পারক জাং ফং আমপেন লা ফিনু লোথে লোথে লাহাই লাপেন আসাম লেমন লিমু আর রং হাই হাই তাইলি তো
1: লাহাই তা এ দুন মে লাবাংকে
0: আরং থিজি এদুনাং পন্তা
1: আরং থিতাই তুই লা পসন সি দিনা পন
0: জেনেবা পারক জাং ফং হানসু থারমিত তা ইমেল লাপেন আংকো পাজি রিকাং আজাতি জং সি কেজি পুরোতে বিক্রন পেন লা মহং বেরে
1: ওই মহং বেরে গলো আহম বেরে গলো
0: আহম বেরে
1: লালে এদুন তা চ
0: লালে এদুন তা চ লা পুরোতে বা টাঙ্কা কে বাংজি বাংকে অং মু চত পো কোবে লং জং সি এরং জং সি ফারু ফত্রক লং পুরোতে হালা আংকো হালা মহং বেরে তা লাতা ফারু পত্র হাজার ইসি লং পো
1: লাসি কোভে লা চিরি সি লং লং কো আন বাক আউটপুট পুলো কো আন বাক লং লা সলাম থে নাংলি কে থেকে চিনিয়া টেং বেন থান জি মা
0: চিরি সি লং পেন আকে কম নাই তা দের লা কা টাঙ্কা বা
1: আকি জুম নাই তা
0: আকি জুম নাই তা
1: চিরি সি লং
0: চিরি সি লং
1: আই আই তাংতে লা চিরি সি লং কে মোহে নাংলি লা ফুট নেরকে পাচি হে লুপ লো তাংতে রং কো আন বাক আকোয়ে ইমেজ নাংলি কি কাচি নিয়া টেং পেন
0: ফারোই সিরাইং কই
1: লা আন বাক আরং ইমেজ চিরি সি লং তাংতে লা ফারোই সিরাইং কই আরং অলং পেন নাংলি এ দে লবতে আকোয়ে লং বল তাংতে লা সিজন ইসি পুলো ইসিয়া বতর ইসি কে নাংলি লা কে সিরা সুরি ফকে বা তাংকা বাকে লং পো তিমো কায় আদুন থুয়া বাংকে আকাপ্রে কাপ্রে কা থেং পিয়া রং পিনিয়া সোনা থাকসি কোভে লং কপি পিয়া কে সুল কে কে বর লা পেন কে দো লা হে পেন কাচিং রাজি ফান হে কপি লো কে ক্লেম কোভে
0: লং কে ইলা কিসু কাচিং রাজি ভাত কে ইলি তুম মানে কোভে লং ইসি আপলি প্লি দো লা পেন আরং আলং ইসি ইং কি দো লা হাই পাথে ইপুরে আরং সু হুট পেন সি ইলি তুম রালনা দো নেং লা সি আলং আরং কে এ হুট হদি ইলি তুম আলং লং লা মালাথিয়ান দাস পেদি লা চামু সিনি কে থম বা কাদি পু আদুক ইলি তুম পিদুন এং লা আহিলি গলং হে
1: আহিলি গলং
0: আহিলি গলং লা পিদুন লো পলতে ইং কিং কে বাং লু টং দেখ থেলো লা সি লা সো মালাথিয়ান বাং কে লা লং লে আলো চিকলু এ জনরা আচি তিম আ ফারমান গেদি লা সো আ কাম পিজে
1: ওই ওই লাঞ্চ জি লাকে
0: লাঞ্চ জি লা পেন লা সো ফি বাং কে আংকো ইলি তুম বেলেক আ কাপ্রে কাপ্রে কা দুবাই নিমল তাহ পেনে তাহ লা হাই পিনা পো
1: লা হাই পিদে না পো লা কাং রাজিয়া ফান কে আ কাপ্রে কা হো অর সিতা মে পি মে মা
0: আ কাপ্রে কা হো অর কে লা লো কম্পোজ পেন চেং লক আম পেন লা
1: ওই
0: ইউরিয়া দি পি তা পি মে
1: লান্তা পি মে জং সি পিজি নিং হাং গুলো দান্তে ওই ওই থে দা প্রাং পো দিং দা প্রাং পো ওই তিমো খায় আদুন থু নিলি নাংলি ফানাংকার জুথি আলাম থে বাংকে কোভে পেঞ্জং সে ইলি তুম চু এ দুন থেক পুন্তে এমে থাং কাছে পেরেং ইয়া ওয়ার সাইকে দাক পেন্টা দো পুনাংলি পুদাম জিবা
0: এ দন হেম জং সি বাং ফো মুনি দো পুলোতে ইলি তুম আকে কম নাই তা চিরি কেপ বাক জং সি চি এ থেক পুলোতে পিরথে লং কে দু দুন সুং সেল মানে লা কোভে চোজর চোলাং পেন লক সিতা ইলি তুম লা পে রি কে চিং থাং পেন কে চু কি জুন ও সুমার কে চার লি ফানান্তা আ খরস লা আন্তা উলাই উনল
1: ওই ওই ওই জসি লা পান নালি বর ইদুন থেক বলে জানতে
0: ওই ওই লা সি আপরাং বাকে ইলি তুম লং বাকে নন বাকে লং লে কে জুম জে দের লাং পন নন বাকে লং লে কে দু উলাং আ খালি লা সি
1: মিন্তা নাং নেলা
0: মিন্তা নাং নেলা লা সি ইলি তুম আ রাত ইলি তুম কার বি তুম জং সি চো ক্লেম চো আর চি আনিং হ্যাং বলতে লা কুবি পেন লক পেন তা মানে ইলি তুম চে পারেন ই উন
1: ওই ওই আ তিমো কে হ্যাপি নি নালি নে তোমার স্টুডিও লং বাং

0: মেহে পাদুং কেদম কুর আমি থানজন নিতা মেয়াং তং লংবম সি আমি কেজাং সি অং অংলো ওয়াইসংতা কেফে জং থর জি আফান আর ই দুগলো নারলো সিনি ইংলং নাকালু নাকি হির পেন কে বাঙা জক আলাঙা কেংহং নি আলংতা কেসু থির থার আসন সি চেথেক লংলো আকায় আর্জন আলংকে আলাং ইংলং পেনসি কাছে রাব দোলো পুষিতা আর তাকে বট বম জক আলাং আক আবাং আর্জন আলংতা মাসাবসু কংটং হক সি নংচেকলাং তংলু পুষি আলাং কাছে মুন্থিলো
1: জোপো লাগে জুনন হো নিজয় নিংরেগা ফানপাশি কি বিয়া হর আন্তা জুন ওরে দেপো
0: হর আব আসার বুড়া থেংনু ইংলে দেখাং ককসি লিরব নিংজেলু লাপেন আর লুকে মে হং নিতা আপে প ফান পাচন কাংলু
2: চকপ পাই একাই দিং পিতা বুসিপে দাম্বমলো কে তাংতে ননকে কামাথানাং জিকু পিজিকে দো লাংমা
1: ইংতি লাপেন এম্প দোক মাসাব সোতা ওয়ানলো ও কি ফিপেন চপা তেব্রাব নট
2: ওই আন তা হরডাম বমেলো পাই
0: কাজিরকে থানিয়া অক মেয়া খ্রিয়েলং ফি ইংতাং রিং বমলাং লিরবন পেন আসার বুড়া কাছিং কি বম আলাম থে পুথা কে আলাং আনু আমাচি চেদেন দে পেনল কি ফি বম অক আথান পাদুকে আলাং মেয়া খ্রি পেন এনলো অক আলং নাঙ্গাছে বন্দুন কুং আথেক লুয়া দুক মিহিপ আমিয়া তুরং দেন আলাং বুট ফু ফুসি ভেন মিরলো এথানকে আপেনা নালু আথাক বাদ পি ককলো আক আথান কে বাক আহুত কাজির আনিং চেদক কাচিং সাম কম দিরলো আলাং আনিংকে ইংজার চরলো হাকু আলাং পাও করজাং দুন আহুত আপর ওয়াইসং পেন কাছে পাছি নি চেং আহুত তা আপে পোয়াতুম আহেম আলং অক হিয়া অকে ফি লাপেন আকে দক চপ পিয়া হরলাং পেনসি কাংথুম কারণে পেদলো আনিং কেবাং লেট পেন আলাং আপেনা নাফান আনিং কাছে দক পিক আমেক পেন আমহাং আনাত লাং লরলো ওয়াইসংকে হরাবং অদংসি আপিস মাহাং লাং দিং সি আরজুলো
2: জুনজি মানাং তা মাসাপস বা
1: তো মাসাপস নাং দুং চম ন নাং ইংলং কে দাম আর নি সি কে স হর লাং লু
0: আলাং ফান কে পাচন হার লু দেং দুন সি কাজির নিং জেলু
2: আহর লাং কে মে পিক জি নাং না
0: কাখেলান দং আহর লাং আং নি মা হং লং সি ওয়াইসং নিং জেলু
1: নিপিসার হেম পেন সি আ থাপ কে পাওয়ান
2: বাই আহর মে পিক লে
0: আহরে জয় তুং চিপসি ওয়াইসং নিং জেলু আপিসো কাজির কে কেরো চার জুলং সি আনিং আরং চেনলো সিতা থাং তা থাক দুন্দে দেলো আমি থাং সি কেসক আহরলাং জুন চিপসি আলাং আনিং কারং ইংনেক হিং আমহর আলং পাথে আং চেনলো অ কি ফি এ থান হে জে মাই সি কাজির নিং জে থুলো
1: জিরসং আপো পি পড়লো নিং কে ইংথাই বং ইংথাই বং আসন তিতি সাই কি ক্লেম জি নিং কে হ্যাং এ কে না বি ব মাসন সি মান দে
2: আর তা জয় নি জি তাহাই নাং নাং নিং চে পয় বে রি জিনি ল পেনাপ কে হান জাঙা থাইলে লাং দাম ল না চে সিগন
1: ওই হেনু নি ল হেমার পং আর লো কে দোবের কে নিনিং আর রং রি তাং লু পি পড়লো নে জেরসং আপু
2: লালো এ কায়া মাসিলা বুসন বন বন তা এ হেম আলাম তা চে মাথা থেকে চক চে দেট পোকে জেরসং পাই
1: ইতুমকে চকলেম চো দামামুনি এহেম আমি কুনাট সিকে দোলা নাং পেনে আনপারা কে কুমাত সিকে দোলা হানজাং নেম্পো সক হে হুই আপর পেন কিরিম কিবি জি আফাত মুনিত কুমাত সিকে দো হেম আচিলং কে পাবি আমু কোবার কে নেপালিয়া উসো ফানসি পেকলো তেমা সীতা আলাং কে পিনি দোল পেনাপ কে দোদে দে তথে আলাং জং সিমু দামজুই লোটে চিলং কে কুমাত সিকিবি কেলাং আবাং কে দোলা
0: আহেম আলাম কামাথাসি কাজির কে রেগ্রক তকলো হেম আলং কে ফু কাতো রা নাং আলাম পেন কাজির ফান পামাথা ইতলো ওয়াইসং কে হেম কাতো রা পুথাক কে থাং তা নিজে দু

0: desi mi hi palong ke karbom ke kanvoi a mi a kar si langdun ding lo
1: nang jun bom tha de ni ke lir bon along ma sap su chirap dun lang ho au so pita pu mat bo kitun ke dang a hut i mek chi bi dun lo le polote han an ke kopi tong ke paman polone la pu ke ok hi ok a kreng pina nem pu ma sap su bag yok dun chom nun ma
0: horlang harlung lihia nat bitekan koksi apiso kajir ningelo
2: hana si chinilo masapso jogdon chomte henone nangjibo
0: mihi balong theng hong ni hoite kangsi kajir hem arlu dam juilo apiso ge hoite kang a theng along mea karpe ju piju pen thur thulo mea tur pen hong phala hem the ang chen lo hor e joy yun thu chip si wai song mun thi pang cheng lo alang no hum so alam ku kia so pia phan hem pa lu de ta phi hem mi si la pen don ra ba mun ni re tum chis chis pu ki pu dun tot pen dang lok ko an si ka to ra ka che tong nang lo ni la ke alang pen am para anut ka pre ka tum ke ko pu son si ka ma tha dun thek po khe ka pre ka so pia phan hem ke palu det apu tha alang ke withdraw si a pc pachilu chok lo ta ho kokia khe o so pi ke karbia hem anim rokom porom putinang thek don jita tera kur jon along alang ke nong no nong sim ke wana banglo ta a hok te ma ne ke pc ke klem don thek alang uwe chu pre chu pini penap aw so mara tum ke apia po alam charju puhe hidipia hithielong chetong lo amat aw so pia phan hemwan delo kukia so pino karbia so pino aw so pia phan hem palu det afike ne ko pisi chupudun thegala akele ke aw so pi achor phan ne hempen plungju yanchol bonta lapuke mesagji puhe কুলিয়ারং সিংতেরনা সপুতকে তাংতে আদিবাসী পি আউ সপি এফান ওয়ান দেটসি হেমৃত চেপাংয়াং দির দে পুহে তেরনা কুর্জন এফান কুপিনিয়ানং নুতং ওয়ান দেট লুপুহে আলাং তুমাও সোমারকে কার্বি আলামতা কেথেক সের সার তাং দেট লোকে রুবলিনতা কার্বি আলাম কুপিসি কে থেকথে দেট জি লাপেন মুনহেকে আলাংলিকে মুনিত কালি পুহে পিপৎসি কার্বি এলাম আরন আতং চালি থেকথে দেটপ হে মিশিয়া মুনিত পেন কাংহন কাউরা লে লং লকতে কাংহন পিথেকলো লেপুতে কাদো কাবেতা আংতন পেন আমাশি কে চকলো বাংস আলাম লকসি জিরসং আপে ফান কে থান পারে কাপিন খাত বমল বাং আলাম আন্নু গাছিবার ডুন্দে দেট জিয়া ফান চক নন চক চে নন এহেমাও সৌসি আদায় কে দুতং কক আফি কে দনি আহেমাং বং কেমি সেন আত মন কে ওয়ান হেনলু আনং আলাম কে কালাংলো আরমো পি আরমো পোয়াতুম নাংকেলো দুন আও হি আও এ বর পেন জংসি জিরসং আপে কামাথা নিংলার উন পোলোতে লাকি কেমি সেন আলামলো মেন মেন কে দমকুর আমি থান জনি ইং উগবার হেত আজক আলাং কামুন্থিয়া হনজেং আরি ডাক পেল হরলাং আহার লুং বিকি আলাং হংথেকুবনাত লাং পাংচিংল কাংটিং চেকলো থিপ আংবং মাজক অফান্তা থেকলং লেটসি আলাং কামুন্থি কে জক আচে থেপি পাবাং ফুনল লাপেন মিহি পাথেং হয় থুসি আলাং কাচং হংদিং আজুয়া আনাসান আচোর আনফা কং আর্ং পেহন কি পাক চি উম্পন তম সি ওয়াইসং আহেমপেন আং তানাত বারলো লাপেন মালিনা দাবা পিরথে জাকানা থেংনো পেনসি লাংফ্লিলো ফাইকোনিয়া চেকলু হং আং তানকে হুনমেলানসি ক্লোপ্রেলো হুনমেলানসি আলাং পাই বিরিয়াং কাং আর বাক প্রিং আসনলো আর নিবাং আসনসি কারজাব আদিমপেন আমাৎসি।

0: alang athengnu arit jai diana lang phlilo alang kachini ke thek et hidipi arit jai diana ta hun melansi klo prelo phai kunia che klo sampri ke hun melan ing phai wang si dilai alang hama pir thelong an kewang po pulo apor kache larbomanat lang dun lembom si alang munthilo aite ma la por tumta pu an joy joy pensi কে দাম কে বাং ইলি চিনিয়া মাসি চিনি দুন্দে বারলাং হুন জাখং পাই পাই চে ক্লো আহুত আর বে কে জাং সিনিং কা বিরলা কাং দের কাংলুম তেট আসিনিং নন কে কনাচি কে দাম জুই লতাং আর নাম কে দাম আর বে পেনতং বারলা আর নাম পিয়ে তুমতা ইতুমাং বং পেন কে দাম এট লোমা পিলতা মাই কামাং হুমে মেতা পুরথিমি জয় জয় পেন আকাচে লারালাম কামুন্থি বম আহুত রঙাং বংশি আসি নিং দেন পেন এ চর আবুতে রং কংয়ার পন ফয় আলাং থেক দু নংল সাও সাও পু আবেং কং কে জাপ পাতেলাং পনসি আর মূ পাদ পন ক্রুং সি খনমা মনং লং আনাত কংয়ার পন আবুতে রং আচর আনালাং দুন্দিং সি আলাং মুন্থিল লাপো আনা দা ফ্রাং পিলে বোতে রং আচর কো নাত পেনসি কে বাংলতা নাকাং লং অনাত পেন মালা হ আহিতে মা মুনিরা তুমাসন সি লাতুমতা কিসুং কাতোর আলো বন কালি পোলোতে লাপুসন ইংজার পঞ্জি পুহে
1: জপো লাংনাং ওয়ান পিলো হো
0: লাং বং কাতি সি পেচন সি সিনিং আনাত কে লাং দুন পাং চিং বারেত আসার বুড়া ফান লির বন আর জুলো
1: পিলো পো পো আনে কে লাং দুন পাং চিং বারেত কে
2: হা লাং সং কাংজার পন ফয় ফানসি কে লাং দুন দিং জো নাং তা থেক দুন লং মা
1: ও কপি আবো লপো
2: ও তে রাং লাপু আনা দা প্রাং পিলে কো নাত পেন দং কে বাং লনি
0: লিরবন কা পেচন লাং আবং কাতি দেং দুন সি ওয়াই সং আমি না ফানসি চার জুলো
1: নিফি নি তুম বিহে গা হোত নাং কে থানা তেং কে ও তে রাং ওকে চুকের টাং পুতে আলাম কে হক মাপো
2: বাং আতুমকে চুলং ইতুম তেরাং আসর সি চুলং লি
1: পিপল অপো
0: আসার বুড়া মাহাং আনাত লাং দিং সি লিরবন আর জুল
2: লাকি তুম তেরাং আসর বলো লাকে তুম দিং ওহো মোনাং পাই পেনে চিনি দে না লিরবন ফুলো এলো মা
1: ও মো পেন লো কে লো
0: লাং আবং কাতি পেন আমাহাং চিং মুর বম সি আসপিয়া ভান চার জুল
2: আবো পিদো মা লাং বাং থেক দুন ল
1: কেলো হুটকে আরোয় পেন নাং কে তে দুন থেক লং আহুর পেন আচার আচার সি কাচং থক দুন বম থেক লং আহুর লং সি দুলো বন পো
0: পাই বারিয়ে দুং আন দাম সি বিরিয়ানা লাং ডিং সি লির বন নিং জেলো
2: নন কে পাদো নাং তো মর্নিং গাং সামা পর হুট লাং দুন থুতু চিনি ল আকি মিয়া বো কে আরোয় লং লুদুনাই হে দেতা থেক
1: ওই লাং দুন পো তো
0: পাঠি হেক পেন লির বন থাক দুন লো
3: লির বন নাং পো ফান সা মেন এট লো পু থান থা সা গেং সাম থু হেক পো
0: হং ফারলা পেনসি কাজির নিং জেলো
1: ওই ও কে বাং লো জো পাই বংগতি পনন জো
0: লিরবনারি দেং বংকাতি তে কাংসি ওয়াই সং আ মাহাং চে ভেন পন বম সি হং ফারলা না কেং কাম চে জড়লো আপিসো কাজির কে হংফারলা আমি হি বালং তামির কারনু লকল মে আক্রিয়াং তাং পেন কেরাহি আলং কে দো তামির কে কাং বব সি চিংদাত চৌল তামির কারনু কাং বব আর কি লাপেন কাচিং দাত আচু আং বব থেকলং সি ওয়াই সং সা কি জুন কাংতুং বাদ অং অংল তারা থাকলং নাং কাচিং দাত চু আ তামির আং বব কি বিহেক আউ সো আসন সি চুহুম দুন জক সি আংহু চিফিন থট থট সি হেজি রূপ রূপ দেল পুসন থেকলং সি আপিসু কাজিরা বাং মেং যাই সি পুল
3: আই সার ঠিক থেলাং নন আনতা আসু আসু কে চান তাং যাই আফিতা উসুমার সে মা তিং নি উন ইলা
2: ওজির সং পাই মির বেনা তা মিরাং বব কি ক্লুব প্রি আং বব কে থেকলং সি চুইং তুং দুক লতি আহুত পেন কে নিংতা চেপারং তুং দুক লেমা হ
0: ইংনেক হিং পেন নিংজে সি বিটি আতার থাক ওয়াইসং ইনিল
3: চুনিং আতামির মাসাব সোদোলা লাস

0: si Arnu cho to cho no
1: Tamirang bob harlung isi pachon si apisu kajir ninggilu.
0: Sanang lenon ma.
2: Toh, nang lenon, kang sam chung jirle, pin ningke, ake lesi ki chung jibon.
1: Kang sam ki chung, nang ki sun priya putak, alang ninggilu. Apisu kajir ke, thang ta thak dunde si, ke tilipen, harlung along, sakar om dunglu. Lapena mena phanta harlung isi asa chudunglo longthu pen kerahi pasun si thekup kar kok bom lirbon anat langding si alang ningjelo
0: lirbon tamir karnu choyi ma
3: biko ngam ngai thekup kar kok patang la
0: oi harlung pen ra patak nang bat pikok lo arjula
1: lirbon kar kok kapang thailor athekup along adab asam priya turang tang pi pangchenglo মিহি বাদুং আর মেওয়ারলাই সি ওয়াইসং আমি থান জনি কে আমেক জাং সি দম তান তুনলা জোপাং থাং সি আহেম ফু ওয়াইসং আহেম তুর ইক পেন বাখর জনি আমি থান সি হন পিলো জোপাং থাং আমেক জাং জে দ্যাট আফি আমি থান জনি আফানকে হালান চট সিতা কেরেং মে থেক টিক আমেক বুর মেক থাংলো আহেম ফু আফান কাচেরাই কমবের আলাংতুম আকর্মু আপুথাক মাজক আহেম ফু তুম সিতা আলার কি তুজি আফান ননপু আর নিতা কামাথা আবে কেবার তাং আন বো আন সাম কে চো আন মেট পেনসি লাতুমকে আনি চেপাং সামলো আমি থান জননি আফান ওয়াইসং কাচিং হন কে মাসাপ সো প্রেকচেট আমি থান জননি আফান আলাং আন পাংচির লংলে অক আনলে পুপে সিতা মেথান জননি আফান আলাং পাচো লংলে দ্যাট কে বিবে আলাং মেথান জননি কে লাসি বাং আদন কাপ্রেক আহেম আমি থান আসনরা চুংক্রেং মারজেং পেন ওয়াক রয় রায় কে কালি আমি থান জননি আফান ওয়াইসং কপিয়া পশি কাচিং হন হে দ্যাট জি রিত কে দামা হুসিতা আমি থান জননি কে আলাং লোরাপ আর রিলো কে মানজি দিলায়াং লং আলং রিত কে এন দামা হুত সিতা তুর ইক পেন বাখর কে কায়তা আর রিদুন মেয়ারলো ইং নাম কার থাত ওয়ারেট কাফেরে মেমিয়া তোয়ার আজাক সুদিং তা লা মেথান জননি সি আলাং ফান আংথিন পাঠেলো মেথান জননি কে দোকক জয়নি সি আজোবাং সিতা আলাং মিনতাতে পিন পেন মেক জাং লংলো আহেম ফু বচেরক তকজি আফান মেথান পেন আন পার কে আকা ফ্রেক কপিসি কে দোলাং সায়ুন চিপ সি আমেক কে জাং কে দম কুর মেথান জননি আনাত লাং দিং সি ওয়াইসং মুন্থিলো পুসন আহুত কেদম তান তুর ই গাবাং ইং উক ক্রাপ ক্রাপ সি মেং আফান আরবিন্দুন থর থর দেল বাখর তা তুর ই গাফি কেং কেং সি আরবিন্দুন লো মেন মেন আমাশি আত্মমন পার অম্ফ্লুপ লো লাসো থেক লং সি কাজি রাবাং মেথানজন নি আফান তাম সি পুলো
0: লিরবন সারি পেন সাবট বট থাতি লাসো মেথানজন নি আফা লাসো মেথানজন নি পেন আজক মেং আপি গেদ জয় লং লিদেলো আমেং আপি ফানথেক লক উন এ লাতুর ই গাবাংজু
2: কে লাং উন এ গে লাতুমা অত পিনা গা পোলো কে থেং বট বট পেন চলে নাং লাতুমা অত কিরলা উন জি পুহে লা পুয়া লিংটং
1: কাজির কে থাক দুন পো পুয়াহুত কাদমা সে আর জুলং লক আমাসি আলাং দুথু জয়লো
4: অলির বন নাং পোবাং এলো মা
0: ও বাং এলো ফি তুমি পেন লগে নাং কেলে
1: আর ফেগাত লং বিকক সি লিরবন ফি কার জুয়ালাম থাক লুল
4: তো মেলো পাই আলাং নাংলে লো পুলোতে মেলো আই আদি নাকাই লে কালাং নোতা মাথা এ তিতি অ
1: চিন তির লং কাচার চাক পেন দনরিয়াং হাপ নাং কাপ সি কাদম থেকুপ আলং আন আকেং কাম নাং চে জরলো
2: মেসেলাং বো পেসার
1: কাদম আফান থেকলং সি ওয়াইসং আর জুলো
4: ও মেসেন লাং পো কো নাচ সিকিথি তং থেক জিমা আর নাম তা আমে কাবে দেটা পড়লো নে পিলো নে এফান কে নাং চে চার চে
1: কপিয়া থে সি আপে সার কাদম কে পুসন আলাম কা নিং গেলো মা ওয়াইসং কে কাচিনি নে পিন কে কালিলো কে সার পিরু আর তা হুট কে ফো কি দুঃখ কি সুং পেন কাজে পাজক জি ইসি বেত আতোয়ার কে

লাগে আকাশবাণী ডিফু নালি তুমার জি বোম লাগে এফ এম বেন মেঘাহার্টস ফারুইসিরা তকবর আচির কেপ লাপেন নিউজ অনেরার এব কেরাপেন্দা নালি তুম জাইমেকে দো আন আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই ট্রক্সি প্লেং টানলু আদুন্থু কার্বি ডেড লংরি চিংহন আলুন আজাইমে গেংডেং লংপেন আফ্রাংসি নাজিমা রং জেহন পি লাপেন আরি সঙ্গু আদুম কিলো নালুন আর জুইক সিনং আলু নালাম থে আসেন কান সেন কান

লাপোয়ানাপর নাংলিতুম ভূপেন হাজারিকা পেনকিলুনালুন আর্জুইক লংটাংলু আদুনথু অনিমা চৌধুরী কিলুনালুন আর্জুইক থুসিনা আলুনালাম থে এক বুজাব নুয়ারু।

লাপোয়ানা পর নাংলিতুম অনিমা চৌধুরী কিলুনালুন আর্জি লংটাংলু আদুন্থু আসামিস লামারজান কালিয়ালু নজাই মেগাং ডেঙ্গলংপেন কিজুৎসি আলুন আর্জি সিনাং জুবিনগড় পেন কিলুনালুন আলুনালাম থে আজি তুমি

0: আঙ্কে লাদাখ বাং জংসি কেছো দুন পেন লক পেন সি কেছে পা মেয়ে পুতে লাখে জংসি আর লং বিহে পুতে লা বাঙ্গে লা কেছো নো সন বাংলে পাকম নতে চক লং কেছো বাংখে আজাটা লান লা সন কেছো পেন সি মে দেজি পূজাত বাংখে কম উনবতে এ সন্দ লা বাংখে হান্থর হরমু চৌদুন লোতে লা বাংখে পেনাং আন আর লং বাংখে নাং ওলাই উন
1: চরল পাচিনি পনপদ তাংতে লবাং সকে সক আনার টপ ইন সিকিউর চলং কে চেংল
0: লা সকে সো বাংকে জংসি আইস্টন কে ফর্ম বাংকে ডাইরেক্ট কিছু কিজন পেন ইসন ল আংকে ইসন বাংকে লাকে প্যারেন্টস টুম পেন লা সন পেন দাচে বাং ডাইরেক্ট টি জংসি প্যারেন্টস পেন গেছে বাং আকে সো পতে লা বাংকে আরটা পেনাঙ্গান জুম হেক পেন সে তামে কে লং ই আং রিং দো জেনেবা লা হর্সু কিডনি পু লা সো হরমুতা দলং পেন লা পলিসিস্টিক কিডনি পু লাহাই বাংকে মেইনলি বেশি কইকে লাখে জেনেটিক্যালি পেন তার মানে লা আপিয়ারেন্স পেন সেটামে লা সৌকে সৌ চেবাং ডেটা উন আংকে লা আর্টা জংসি চো থেকলো জুন থেকলো আন পেন জেনেবা নেংকা নিশি আর্টা লা আন পেন পার ডেট লোপতে লা বাংকে মেইনলি লা 18 to 35 বা লা সাং বং লোতে লা পিক পিরিয়ড লো আথামনে লা সোট কেলি তুম কেছো সেটামে পেনাং আন কি চো এড সি কে অংলো আং পেন লা সোট কে কেছে রে দুন থেক থে তামে ডোকক পলা সুহুদ বাং আচানজেস বাং অংচে দেখল
1: চুরল পাচিনি পানপ তাংতে আজহেক তো মিলি তুম থেক দাম লং লো আর লং কে লং পেন অপারেশন তাহ সার্জারি লাপুসন দা দদো তাংতে নাংলি তুম লং তা লাপুস দোইক মা
0: নীলি তুম বাংকে বিসি কই কে জংসি আর লং আসাইস বাং লে থে পিক পেলাং বতে নীলি তুম উন আন কে লা দোয়াই আহিন পেনসি কে পামেই ফানসি কে বর ইপন ইকলো আং পেন নন লাংদাম এলতে নীলি জুং জুং লাই এক্সপিরিয়েন্স আটেং বা আকেস কে লং আটেং বোতে নন লাংদাম এত তে 3000 এডল লা কিডনি স্টোন কেপামে লং সিতামে ডাক বাংখে নিলি তুম ছয় মাহ কালিতে নেংকা নি সিয়াং বংসি পেনাং আন জেনেবা 3 cm পু আন সিতামে নাঙ্গা পাকলো উনল লাসি নিলি তুম হেন বাংখে উন আন কেলা আর লং অপারেশন পাজক লজি ফান বাংসি কে বড়ি ফোনিগল
1: চুরল পাচিনি পনপ দাংতে লবং সো কিডনি ইতি মে দ্যাট পেন বসতামে আকো আফি কাছে পোর দ্যাট কচলং থু লক লাপুসন্তা দো কিমা
0: ও লা বাং কে নাংলি কার্জু বাংটা মেক সানল থেমানে পেনাং আন টুলা বাং ইসি কনফিউশন বাং দো কিডনি স্টোন বাং কে জংসি নাংলি অপারেশন ডেট পু বয় ফিট সিতামে লা বাং কে নেক্সট কে চে লং ই বাংটা আচানজেস বাং দো ও আঠা মানে লা আর লং কে ফর্ম ই বাং কে ইভি পেন লা সি ইভি বাং কে লি তুম জং হেলে অপারেশন ওস্তামে ইভি বাং কে ডোকক ইমাতি এন উন লাভলে দেজি পো লাসি ইলি তুম বাংলা চান্জেস বাংকে আপ টু 60 to 70% কে চেডো ওয়াই ফিজি ফান বাং আং রিং দো
1: চুরুল পাচিনি পন পন তাংতে লাবাং সো কে সো কপে চলং লি দেজি ফান ইলি তুম কো পিসি কে ক্লেম পনং প
0: লা পাচলং লে দেজি ফান বাংকে মেইনলি কে লা আকেসো বাংকে ভাইরাস তাং হ ব্যাকটেরিয়া ফু বাংকে কালি দেট পো লাকে কিছু কেজন আকেসো পেনাক পো লাসি ইলি তুম বাং ওন আন কে কিছু কেজন বাংসি কিছু ঠিক মেসি কেমে
1: চুরুল তাংতে নাংলি পুলো লাং কিজো না ব্যাংকে নাং সত থাংতে কসনা লাং সিগিজো নাং জিমা নাং লিয়াং তন পেন থানি জিমা লাং কিজো না পথা
0: লা লাং ব্যাংকে জংসি ইলি তো ফিরটার ডোটে লা ফিরটার লাং লাং সু হু বেগ নাং পুকালি হে লাং ব্যাংকে লা এস এ নর্মাল লাং সেটা লা ফিরটার টাং বাংসি কে মেলো তেমনে ইলি তুম লাং লং পিপি মিনারেল সিতামে ডোক ইটিক পো জেনেবা ক্যালসিয়াম ডোকা থেক তেমনে ইলি তুম কে হেলি রিয়া পোলা ক্যালসিয়াম তাং হো লাসি লাং পাশোলতে আদুক দো ইটিক লো মতে দি লাসি জংসি লাসন এরিয়া তুমতে লা পাশো ডেট পেন ফিরটার নাং পোলা সো লাং বাংসি কিজুন দুন পোলতে পেনাং আনলা আর লং কিসো পেন চেপাং রাইপান বাং আওয়ার সাইড দই পো
1: চুরুল পাচিনি পনপ তাংতে সরলো তুম অসমার চপা থে তুম সামি লাপুসনা কে সোল চলং এক থেক
0: ও লা বাংকে লাসো কিসো বাংকে মাজক আর্টা পুনয় আজাদ আইস্টের সুট পুসিতামে লা বাংকে কে লং জি বাংকে আচান্স কে দোলো আঠাম জংসি লা অসমার চপা থে উরপতে কাম জাম পুসিতামে লান উন এ পো কেচো কেজন পুসিতামে লান চি ঠিক ঠেক ঠেদে ইটি কাঠা মানে ইসি স্ট্রেস ডোকক পো কসন পোনে লাহাই কেমা থাপ কেচুন কেজুন কে সে ঠেক ঠে তা ডোক ইটি তামনে সুটকে প্রোটিন লাহাই সেতামে নাং ওজি পপ জেনে বালা আজা কং পা দোফান বপ হুটকে গাখির লাহাই সেতামে জুন ও আং পেন কেচু সেতামে উন আন কে আকেছো মেসি কিছু রিজি লাসে লাসন পেন সেতামে কেছো বাং কেছো ও পো আংকে আকাম বাংকে কম হেক পো লা সুর লোবতে আসাব ও আং রিং বাং ডোক ইটিক সেতালা বাংকে 100% সি লং বেগি পুকালি হে বন সেতামে 30-40% বাংকে চান্জেস বাং দই ক ইটিক আধে কেস পেন বাংকে
1: তাংতে লাপসন কে দুয়া তুম বাংকে ও পিসি কে ক্লাইমিক নাং পো
0: জং

0: Sí, la ocho tum bata la banque son verlo cam bang clem unang po un an banque ang ipa bunang po temne kwan ma ang ikibu lan si la so aketer ivi long pen sita menang ko lai pong ke li tum la so logot langke hodai sita me tengne ne da nang po
1: চুরলো বাচিনি প তাংতে আরটা কি দো আকে সার তুমস্তামি লবাং সো কে সু চুলং ইকমা
0: ও লা লাংদাম এলোতে আটা কে দো তমং আ চান্স বাংকে আসাব ও অং অং লো আথে মানে লাসো হুদ বাংকে কেচো কে জুন পুস্তামে আজার সতামে আকি মেসি কেচো রিজি আং পেনলা লাং জু নাই পুস্তামে লান চি ঠিক ঠিক ঠে দে টিক টিক সি সোদ বাংকে আসাব ও চান্জেস বাং দো সেতা লা বাংকে আনতিন কি সারো তে লং ভেগি পু বাঙ্গালি লাকে মেনলি লা ডাইট ল জংসি গার্জেন তুম পুস্তামে লাহে তুম সতামে জংসি লাপুর মেহাদিলি তুম চি থানা তেং আলা সো ডাইট লে ফলো দং লতে পেনাং আন কে চেপা জক পনুঞ্জি সোকে সো পেনদা
1: তাতে মানে আবং ফু আর জি কি দিং আকে সো লাপুসন কে লং তুম তা লাসো কিডনি স্টোন লং লক লিপুতি কুসন বেন সিকে সুগা ছেলাং ইকপ
0: জংসি লা লা কিডনি স্টোন লগত বেলেক আকে সো আজাত লে দু পুসিতামে জংসি আনিং হ্যাং পোতে সনি নাতা ছেলাং রাপেতামে নীলি তুম নন লা সন আকে সিতামে দল ইহিনাত বাঙ্কা লাপুকে স্থামাতা লংপ কে পুনাত বাংকে আর লংকে সোতা দপ সেওলা আলাংলি তুম বাংটা ট্রিটমেন্ট বাংকে বেলেগ বেলেগ পেনাকপো সেওলা সো কনফিউশন বাং দুই ক ইতিক হে আসি নীলি তুম বাংকে কেমেসি কে নাং পোপ হিন হিন আদোয়াই থা মে পাচো রাপেট পো আথে মানে ই হিনাত বাংকে মে পো হিনাত বাংকে নাং বাদ দুন বং পথেলা তা ইসি বাহারি কমপ্লিকেশন দুই কক পো আসি নীলি তুম বাংকে লা কে মেনেজ আ হিন পো হি হিন আদোয়াই সে তা মে পাচো পংকেলা সন পাচো প্যানসি পেনাং আন লা কিডনি নাট কমপ্লিকেশন কে দামি পুস্তামে পেনাং আন কে লাসো দোয়াই কে চো প্যান সেতামে পাংটন সেতামে ঠেক পন লং ইকল
1: ছোট লো পাচি নি পন পথ তাংতে লবং সো কে সো পাতি নি দে রাফি কে সো আবং ফু আবং ডক্টর লং দামি বের নং জিমা
0: লাজং সে আকে সো ব্যাং কনফার্মেশন লং এরল আফিল উপতে উন পোতে লাখে চেকলো জন্তিং সিতামে লাবাংলা আল্ট্রাসাউন্ড বাং খুরি দাম তাচক বা কালে তেলা ফলো আপ ফান সিতামে লা মাজক ডক্টর লং সিতামে দাম সিতামে উইকলি লে দাম দে পু সিতামে মান্থলি বাং কে কেনাং সরলো আথে মানে লা জংসি কিডনি লং সি আর লং কে দমা মা আরুম নাং সুন এরল মা লা বাং কে ইলি তুমলা অবজারভেশন লং সি আগম লং প বা লা আল্ট্রাসাউন্ড কি করি লাহাই পেন লতে ইলি তুম বাং আং ঠেক লং পুজে ক আনসি আর লং কি সুন লমা বা কাঞ্জির লম্বা পুস্তামে আং ঠেকলং পলাসি কেমে বাংকে লা উন লোপতে লাখে মানলি বাং ফলো আপ সি কেমে এগুলো
1: ছোট লিনি পন তাংতে লবং সো কে সো আহুত পেন আল্ট্রাসাউন্ড লং সেটা মি কে ক্লাংকলে দেয় লপসন তা দুইক মা
0: ও লাসন রা কেস বাংগে জংসি আর লং বাং লা ইউরিনারি ব্লাডার লং জংসি ডকক বা আসাইস তা বিহেক পতে নীলি তুমলাকে ফেস আটেং বটে পেনাং আন তুম আল্ট্রাসাউন্ড লং বাংকে নাং ক্লাংকলে দেয় ঠিক নর্মেল পোপো আংকেলা সো আকেস বাং নীলি তুম সিতামে লা আর্জু পাতিনি পো কিছু অনিয়ম সিতামে আর্জু পেন পাতিনি লোতে নীলি তুম লং লোলা কেপাং ঠুক টাং হ বালা বারসো কে দোলতে কচো রদ পোস্তামে বালা আপিসাব সিতামে কে কম বা পেসাব কালার সিতামে বালা পেসাব আলগত আফু কিছু দো লাহাই পেন লোতে নীলি তুম ইসি দাউট দাম লো যে আর লং বাংকে ডকক লো সিতালাফু আল্ট্রাসাউন্ড লং আর সাইজ ব্যাং বি হেক মাত লাদাক বাং নেপ উন এডেট লাসন আহত পেন দুই কই টি লাসি লা লোতে নিলি তোমরা অবজারভেশন পেন পেনটা আগম লং লই টি
1: ছোট লোক পাচিনি ফোন তাংতে ইলি তুম আধাক পেন কাছে থান কার জুপন লং তা দু যে হেম পিনে আর ও পেন কাছে লাম পেন সেতামে কেচো পেন লাই কেসো মে ই মাতে হরজন উলোতে লাংস কেসো আর লং নাংলো ইক পয়া লাম সেতামে নিলি তুম আর জু লং লাসি লাসো আপথাক বাংক আনা হক লং দি থানি গিমা
0: লাসো পুথা কে লাংদামে লতে লাখে ইহিন পেন লাংদাম লতে লাখে ইসি বিজনেস পারপাস হে যেনেবা হর জুন লোতে লাখে পাংজির ফান কালি লো একচুয়ালি বাংকে হর জুন ডাংদে লতে লা জুন বেটে চিনি পোহে জুন ডাংদে লতে লাখে পেশাব ডাং ও জংসি আর লং বিহেক পতে লাখে সো পেশাব ডাম অপন আং ওলাই জক পো লাসো আ ফোট পেন সে দি মিসকনসেপশন বাংকে বাংলো জনে কে হর জুন ও মাত জো লাসন পেন আর লং ক্লো ডেট পো একচুয়ালি বাংকে হর বাংলাকে পাংজির কালি লো লা পেশাব ডাম হলো আর লং বিহেক মানাং ওলাই জো লাসি জংসি হল অল্টারনেট ব্যাং জংসি আল্ট্রাসাউন্ড করি পেন আসাইস বি ও আং পেন আরি লং সিরোতে নাংলি হর আলার পেনলে জংসি লাংলে জুন ও সেতামে নাঙলাই প্লজি লাসি লা বাঙ্গে এসি মিসকনসেপশন লং পেন আধেক তো বাঙ্গে লাগে এসি বিজনেস পারপাস পু নিলিহীন পেন বাং লাংদাম লতে সনসি পাচিনি গাংটু
1: ছোট ল নাং থান পাচিনি পন পন তাংতে লবং সো আর লং চিপ্লাং প্লে কু সেতামি কপিনে আং থেক লবসন দুইক মা
0: la kecheng si la so

0: আধেক তুং আহেম লং তাই এ জীবন হাইড্রেনজিয়া পু লাসো কেজুন আরবো পেন সেটা মেয়ে আধেক তুম কে কাংজির দে দং পেন নাঙলাই দে তো সেটা জং জং আননি পেন মাত কাংজির ফুজাত বাংকে নিলি চিনিয়া টেং তে লা বাংকে কম উব
1: তাংতে লাভাং সো কে সো গছ লং হুত লাংগাং সামাতে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস লাহাই জুন দুন পুলোতে মেক মা হিগ নুল নাং দি থানি চেমা
0: নিলি চিনি দাম এক টেং তে লাসো হত বাংলা লাং কাং সাম কে জুন দন বাংকে এলি উন আন কে ছেড়ে দুন সি কেমে আথা মানে হডাক্তা লা ক্যালসিয়াম কার্বোনেট পু আলাং পাং বুই দুন অখর লাল রাখে সো লাঙ্গাং সামলঙ্গে লাং পচট খালি পেন বেলেগ কেমিক্যাল পোস্তামে ইনগ্রিডিয়েন্ট বাং দো ও লাসি এলি তুম উন আন তে লা কিজুন দুন পাকম সি কেমে আথে মানে জং সি লা সো ক্যালসিয়াম কার্বোনেট আলাং বাং জুন দুন ওল তালা ইলি বাং লং ক্যালসিয়াম অক্সিলেট পু আর লং কে ফম ই বাং সিতামে আংরিং থে ওল পেন লা কিডনি স্টোন শট কালি লো লা লাঙ্গাং সামে জুন বোতেলা ডায়াবেটিস সিতামে কেমান জি বাং আংরিং দু উই গলো লাসি ইলি তুম থেকলং জি লা নন কে ফাঙ্গ কাপড় নাং লেলো আর নতিন দা লা লাঙ্গাং সামকে জুন আনিং হাঙ্গো লাসি আকেস সিতামে ডায়াবেটিস আকেস বাং কে আসাব ও নাংবাদ সেরা সং

0: bang bang jung don ola talak ili bang long calcium oxalate po ar long ke form i bang sitame angring the olo pen la kidney stone shot ka lilo la langang sang jun botela diabetes sitame ke man ji bang angring du ui glo la si ili tum thek long ji la non ke phang ga pornang lelo an no tin da la langang sam ke jun aning hango la si a ke sitame diabetes a ke bang ke asap o nang bat cha da son si ke thek glo
1: chura la pachini pon pat tang te ki jut si nang li hin pen rada phan kopini ki than ka pachini kang tung la son duima
0: nili rada phan pachini kang tong la pu hen lo eli tum non her la che than chemung lo la son chere nei pu la sia no tien sita me do wai ke men men ke long thek the pu voi phet sita me eli tum hem long ke suman ason ke do ik geneva jong si men men la son ke so do pate eli tum lang sita me jun dun onang po pang thuk o pote eli tum sinia lang ang pen la ingtia lang pang voira la so ke jun dun sita me la pang thuk phan penang an ke ke pa jom yi phanda bor iponik me angpen la un an bang ke li tum la so ke so palong le dat phan bang ke la kichu khijun bang un an ke che thengang po je ne bala bok bok po sita me ili tum salar long po sita me asap o pangar ik chanang po la pen ili tum la ing long aso tum punoi bala la hai tum sita me la ok kichu bang regular cho che dat pen ili tum la padak pon jai la son la an che re lo pate ili tum la so a ke so hem le long pusitame men men hospital pali on e pusitame ili tum asapo akiso kechorot pusitame ania sapo pa company gi phan awar sai long pone gi anke adun thu nili pini la dakla akaswani tum han bangta pini la so achatai nangki pia pot nili hin penta chorolo
1: chorolo doctor nangli ke than thek pot ili tum chingki je thanang chelam ke dopikla bonsta apurlam ta doko pot pinili tum chi hoche pura jai mega bangke la panling ton ponna chiro lo doctor nang li phansta mi la pana sai kyongang bong pena ponang chi pi pon thaip ili tum
2: la pana por nang li tum doctor rang sinatok bi la pen hut bang senkan ki ming ti pia tumang bong chi hoche put rg long tang lo la ke akashwani dipu এসন কেনং সট কপচিনিয়ালাম জির আরজিক থা আকাশবানি দিফো জাই মে কারজুদুনজি আফান আরনিবাং তা দা পরফাই ট্রক্সিরা মিনিট কে পেন পরফাই সির কেপ আন লাপেনার নিগাং সাম পরফাই ফো পেন পরফাই ট্রক রাচি টিম আন আকাশবানি দিফো জাই মে ইউটিউব লাইভ স্ট্রিমিং একেরা পেন নাংলিতুম আরজুলং ইকজি লাপেন আকাশবানি দিফো জাই মে কিদু আন কারজুদুনজি আফান আদা পরফাই ফো রামিনিট ফো কেপ অপর পেন আজু পরফাই কেপ আন FM Bena Long Pen Megahertz, Paro Isira Tobor Sir Keb La Pen, News On Air Ebakira Penta Nanglitum, Arjulong Ikji. La Pen Amparda Kachini Japan, Facebook, Twitter, Instagram, YouTube, Along Penta Nanglitum, Akaswani Dipu Along, Humridam Iktami. Kenang Sot Kapachini Alam Jirke, La Puan Ikcholu. Lake Akaswani Dipu. নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নেরকেপ প্লেং টাংলো আদুন্থু ইংলিশ আলু না যাই মেগাং দেং লং পেন আফ্রাংসি হ্যানা মন্টেনা কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে বিন হিয়ার অল অ্যালং

0: Anu ara tumbang ki kachini tamde tumta do ikla lasi nanglihin pen pini than pachini pon ikta insurance bo hok pet copy fancy ki putam ikla
1: to pini chorolo nangli phansame pen all india radio phansame nili phan dak na chopha pen insurance putha nili kachini an ason an nangkar ju pan si insurance budamlote insurance ke isi munit life apane kenang sot hormulo munit pudet kello ilitum insurance putamote ajjat ason penta insurance ilitum kacherap theklo nonson munira phan bulote ilitum life insurance bulo lapen gari motor apan bote ilitum ba hormu hortara apan bote general insurance bulo ase insurance pu thihek penjong sinili thandam bulote insurance mane ilitum tanka akisung poderna po laso pen chepa jogi phansil tuma insurance banke kenang sarlo ili tumi si pilo example pen langnamik pote mi sarlam lo nali gari motor cho namlo kopai langno pen mane nai hupi derlo bolate nali kon ne chepa duk pen si laso a gari tanka chu beauty pen sinal tum cho namlo lagi si pustame lag pho pustame ta ইজোবেদ বাং নং হিউ পিপন দেট পেন লাক ফ ইলিতুম আহম্পত্তি বতিলিতুম কাচু বিরটিয়া তাঙ্কা জংসি আলমস আবেদ বতিলিতুম কানাহক থে পেগল লাসি লাসো কানাহক পেন পা জয় পোতে কপিল সে ইন্স্যুরেন্স কে লাসি কেন কেনাং সৎ বাংকে ইলিতুম জংসি হরমু হটার কে নাম হুট পেন জংসি ইন্স্যুরেন্স জংসি শিখলো বাতে ইন্স্যুরেন্স এন দু বলতে ইলিতুম বাংকে লাসো আকিসুংকে আনু কাপ্রেক হানসি পেক প্লট পোলা সাকি সুং মাংকে কসল পেক প্লট বাংকে নাংলি কাই মাতকে গাড়ি নানি হং বিকক পেন চেলাং দুন ক্রিকে থেক থে দেই লাসো গাড়ি জং সে মানি নাং পনপি দেট পোলতে নাংলি মেন মেন সে সহরমুকে আবিদেট পো মতে নাংলি রিদেং পেনকে পোলতে নাংলি জং সে বাহান পেক প্লট লো মানে হ্যাং লাং পিয়ন থা পোলতে জ নাংলি টেনশন ফ্রি পো নাংলি মাথা সুং জক প্লট পো লাসন ইন্স্যুরেন্স নাংকে রাপ দুন মাংকে নাংলি ইসিয়া তাঙ্কা মাতে প্রিমিয়াম পিপো ইন্স্যুরেন্স ফান্ডিংকে লাতুম মাং বাকি কে কিসুংকে লাতুম নাং লাংপি দুন পো এক্সাম্পল বাঙ্গে লালা জংসি চিংবোদে লোপতে হা লাসো আ ভ্যালু নাংলি গাড়ি কেনাম আ ভ্যালু কেনাম আ দর মাংকে ইন্স্যুরেন্স কোম্পানি বাং নাল তাহান নাং তু দেন পো নাং পিথু পো লালোতে নাংলি কে জগল মতে নাংলি হা লাসো লাগে সি লাখ হিনিয়া তাঙ্কা বাংলা হ্যাঁ হিউপি পন্দেলো পো সন্তে নাংলি জং জং সিলাস বাঙে চিতু নাং পো বা পাচে প্লেং থু নাং পো বা কিমি নাম থুই বস্তামে নাংলি মেনা তাঙ্কা পেনসি নাংলি আকো বিয়ারটি থু যেছে নাম থু নাং পো তামে নাংলি ইন্স্যুরেন্স হান পেক প্লট জয় নি লাস তাঙ্কা বাঙ্কে নাংলি ইন্স্যুরেন্স কোম্পানি তো নাংলি হান নাং পিতে পো লা বাঙ্গি সি থি হেক পেন ইসি এক্সাম্পল হে কে পাং বার ডম
0: চোরো পারপিক ল কে হাই নাংলি হেন পেন ইন্স্যুরেন্স পোলাম থে আপু থাক থান পাকলার পন থেকে পথ পুথত আদুন্থুলাম থে নালি ফানার জু পন্থু ইগলা নালি থান পনল ইন্স্যুরেন্স পু কাপড়ে কাপড়ে দু হরমু হরটার ইন্স্যুরেন্স লাপেন গাড়ি ইন্স্যুরেন্স লাহাই বাঙ্গি জেনারেল ইন্স্যুরেন্স পুসি পু না সে লাইফ ইন্স্যুরেন্স পু বাঙ্গি কপি ফান্সি পু দাম ইগলা কে হাই নালি থান পন ইক থা
1: সো ননহে জং ইলি তুম যে থান যে ইন্স্যুরেন্স কাপড়ে কাপড়ে দু সে লাইফ ইন্স্যুরেন্স পু বাঙ্গে মুনিট আ লাইফ মতে মুনিট আপ্রাণ পেন যে ফুলক ইন্স্যুরেন্স বাংলা হ্যাঁ মানে জো এলি তুম এ প্রাং কে চিপু এক থে নাংলি তম্ব প্রায় নিলি তম্ব প্রায় নি পিয়র থেকে বাং পেন পিয়র থেকে পেন কাছি ওকে লাসে মুনির লাইফ কে আদর্শ পেক সে আদর্শ পেক পিপন মা ফুলতে এ প্রাণ দুটিং সে লিতুম চংদার উঞ্জি হ্যাম রিচ চেলাং উঞ্জি ফ্যামিলি পেন দরডে ফোপেতা সিরিপিজি এপো পাই পেন চেংল এ হেম সরি সোমার ডোয়ান তমে লাসে লাসো কে দমে মাতে লাসো রেসপন্সিবিলিটি মাতে কেলাং ওরানা আদায়িত্ব মাতে রেসপন্সিবিলিটি হিলি তুমকে একাই দত্তিক তা ক্লেম নাং পো
0: কেলা
1: লাসো পিঠে পেন নাম জুইছি তামে জগজে কসন জগজে বাংকে নালি হেমসর তুম নালি ফানজং সিনা চিকি পোতে নালি দত্তিক লিনাই চিকি গেলি মাতে নালি আবিদেস তামে নালি সমাটং থে নাং জে রেং নাং জে
0: কেলা
1: লু তা পাচা লি নাং জে পাই পোসি তামে কেসো এত চেলাং নাং জে লাসে লাসো চেপা জহি পোতে নাংলি কোসন ল যে এ প্রাং লাংলি তুমি চিপু এক থে এতে কোসন এতে চেরাই কম পো এ ফ্যামিলি মাতে দনা রাপ হান কোসন সে ইলি আবে দেতা কেচে লাং থাকবে আর পো লাসে লাপেন

0: জগি ফলতে তোয়ার কে ইন্স্যুরেন্স চল বিপদ মা ইন্স্যুরেন্স কে নাহলি দৌতাম নাহলি হানাঙ্গরাপো নাহলি আবিতা নাহলি হানাঙ্গরাপো নাহলি কন্টিনিউ পো ইসি লাসি ইন্স্যুরেন্স এনতে নাহলি লাইফ ইন্স্যুরেন্স ফলতে লিতুম সন্থম আলি চেথেলং পো ফার্স্ট কে পিস অফ মাইন্ড মাতে এলিতুম কে মাথা কিসু পেন জগবের পো ইলি তুম জং সে কাই জো পদাপ্তা সোকে মাথা কিসু দুবে নি থিলতে বা নিয়ে সপি ঠেপেন আবিদাত পোতে কোসন পো তামি লা ইন্স্যুরেন্স এনলো বোতে লাসো কে মাথা বংকে জগব ফার্স্ট কিচেং সি কে লালো আদুন থুকে টাঙ্কা দিহিন তা ইলি তুম লাসো কে মাথা দামতা জগব পেপমা লাইফ ইন্স্যুরেন্স এনলো পোতে নাংলি হেমা সরটমকে ইন্স্যুরেন্স পেনসি নাংলি ফান হেমা সরটন মাতে নমিনি নাংলি নমিনি মানে নাংলি ফ্যামিলি এনলো মতে নাংলি নাংলি পোতাহায় নাংলি পায়তাহায় বা নাংলি হেমা সরটাহায় ওয়াইফ বা হাজবেন্ড বা নাংলি সোমার তাহায় লাসি লাতুম হানকে নাংলি ফি সিতামে কপাই লাংন পেনজং সি মানে আপর পেপেন সো পেঠে ও নাং কৌল পুসিতামে লাসো আতঙ্কা বাংকে নমিনি তুমাংকে লং বেগব লালো আদুন কে কিজুত সি বাংকে ফ্যামিলি মতে নালি হেমা সরটো মাংকে আলাইফকে কন্টিনিউ পো কন্টিনিউ মানে সন ল পুহি দাম ধরব তাঙ্কা আওয়ার সাই লং লোপো তে মুনি তুম চোরেং আওয়ার সাই সাউ দোপ লাপেনা কো চোরেং আওয়ার সাই চে লং থুপো লসন সে আকায়ত বাংকে কো পাপরাং দন মম্প সে লসন থম আলি বাংকে ইন্স্যুরেন্স এনতে মুনি তুম লং পো
1: মে পিক আলাম লকে হাই লা বাংকে পোথা টংলি ফানার জু তে ইগলাং লকে লাইফ ইন্স্যুরেন্স পু কাপ্রে কাপ্রে লা পুসন দা দ ইগমা আকে হাই নালি হিন পেন থান পাচিন নি পনিক থা
0: লাইফ ইন্স্যুরেন্স দো কাপ্রে কাপ্রে দো বিসারলাম ল এলি তুম নন সেভিংস সেভিংস আ টাইপ তো দল সেভিংস পু দাম ল তে নালি ও সোমার পাচারলি ফান সোমার পাচারলি ফান হা ইন্স্যুরেন্স দো ল লা পেন পেনশন মো কেসার হো রা ফান কে পানং পেন ইন্স্যুরেন্স দো মে পেনশন পেনশন প্ল্যান পু দল ল পেন আপর অপর পেন টাঙ্কা নাং চে থাবয় মতে মানি ব্যাগ প্ল্যান পেয়া দল ল পেন টার্ম ইন্স্যুরেন্স পু দল টার্ম ইন্স্যুরেন্স মানে জং সে আমনিত চেবয় জুই প্রতে হেম সরটুম কেলং ল তামে আদর গে জুম পেন সো ইন্স্যুরেন্স দল সে কাপ্রেক কাপ্রেক ইন্স্যুরেন্স নন ইন্স্যুরেন্স কোম্পানি তুম আলং দু মন লাই ল কাপ্রেক কাপ্রেক ইন্স্যুরেন্স পোতে
1: তাতে কি হাই মো পেন নালিগে জং পন ল অসমার আতো মাপান সে তামে ইন্স্যুরেন্স কং পুজি আবার সাই দো মতে পলিসি ইং পু মে পুসি নলে থান পন ল পেন সারু সার হাং আতো মান সে তামে ইং পু পন মে পুল দে লাসি লাই ইন্স্যুরেন্স কং পুজি আফান কপি পি আ ডকুমেন্টস মতংতে আসনমং আলো কিনাং সর ল ল সব পুথাক নলে থান পন একটা
0: ও লাল ইন্স্যুরেন্স কে মাজু আরটা তা এনমি ননহেদিল তুমি থান ল উসমার তুমফান উসমার তান তা এনমি আমি উসমার তুমলো পুলতে উসমার জুং জুংকে আমি না প্রিমিয়াম চে থাপ থেক থে লসজনে সে আপি বা আপো লা তুমি থাপি নাং পো লাসে আপি আপো আর ডকুমেন্টস নাং পো ডকুমেন্টস পুলতে কপি ল পুলতে ফার্স্টকে আইডেন্টিটি প্রুফ মতে মেথাং কেপাং থেগা ডকুমেন্টস নাং পো নন লাংডাম পুলতিল তুমকে আইডি প্রুফ পুলতে নন পিনিয়ারনি কেল তুমকে আধার কে কেনাং সর ল আধার নাং পো লাপেন এজ প্রুফ ইসি নাং পো এজ প্রুফ পুলতে নাংলি আর্টা ফান ইসি নাং পো লাপেন নাংলি বার্থ সার্টিফিকেট নাং পো বার্থ সার্টিফিকেট কে উসমার পুলতে নাং বেক পো পেন ইসি ইনকাম প্রুফ ইসি নাং পো যেন বা ব্যাঙ্গা লো হেদি ব্যাঙ্গা লো সিতামে ব্যাঙ্গা পাসবুক সিতামে লাহাই বাংকে কেনাং সর ল পেন ফটো হাই নাং পো লাহাই ল সে লান ডকুমেন্টস কেনাই বাংকে লাপেন আর্টা কে নাংলি উসমার হান পেন চেং ল সারু সার আনতা নালি আপ টু 65 70 ইয়ার্স তামে থাপ মিল আর থাকে
1: তাংতে কে হাই লাবাংসো পলিসি চিংপুই পুল তাংতে এরিতু মা মাদু বাং পসি তামে কোনা সিকি দাম ইগনাং প কোমা ফানসি চিংকি ইগনাং প থান পাচি নি পনিক থা
0: নন ইনস্যুরেন্স পুলতে ইনস্যুরেন্স মেন কে আতক আনো কাহমরি দাম তুম পুলতে ইনস্যুরেন্স এজেন্ট হেন ল সে মাদুয় রং সে তামে মাদুয়া তেবকহেট আর রং সে তামে ইন্স্যুরেন্স এজেন্ট ইনোট কে দোজি সে নাইল তুম তেবকহেট ইন্স্যুরেন্স এজেন্ট হানসি আপ্রাং কিচেং সি কে নাইল তুম চিবির টানাং পো পেন আলাং লি পেনাইল তুম আপ্লেন আপু থাক চিনি নাং পো থাপলো

0: কপিয়ালি লং জি কোয়া নহুৎসি সালি লং পো লাপেন পিপি ডকুমেন্ট সিনাংজি লাপেন আংতন দো আন তামে লা ইন্স্যুরেন্স এজেন্ট পেন সিনাল তুম আর্জু নাং পো আর্জু সি লা সোয়া লং সিনাল তুম ইংপুদো নাং পো লাসে নাইল তুম ইন্স্যুরেন্স এজেন্ট থানসি কে চেংসি কে চে কন্টেক্ট নাং পো আকো জং সি ইন্স্যুরেন্স এজেন্ট চেতং থেক থে দেলো পুলতে ডাইরেক্ট অফিস আর ব্রাঞ্চ সে তামে নাইল তুম হুমরি দামিক মেলো নন এক্সাম্পল ল নাইল তুম দাক এল আই সি ডিফু ব্রাঞ্চ সে তামে সব থাক ইংপু কাংতুং তুম দইক পোতে দাক সে তামে ভাং মেলো
1: অসমার তুম বাংকে কন আর তাপেন সিকাং পুপন ইকলং ল কে হাই
0: অসমার তুমকে পুদামেত পুলতে আমাহাংকে থেক আর্নি তেত পেনতে থাপন মেলো নসন প্ল্যান টা ধরো নাইল তুম অসমার আফান বলতে আমাহাং থেক ল পেন ইংকে মো নাইল তুম লা কেপা চার্লি ফান পোপা নংরা নন পেন থাপ দুনাং পো ইংকে আর তা ক্রেনের ক্যাব আন হান হালা সুহুত টাঙ্কা কেনাং দোজি পিপল দোজি পুলতে হালা সুহুত আং তান কে চার্লি দুনি ফান টাঙ্কা ইসি কেনাং সৎ দোজি না লদি পোতে নন নাইলি তুম মাথাম তামে এলি তুম MBBS মাতে ইঞ্জিনিয়ারিং মাতে কাপড়ে কাপড়ে ফিল লং সেটা মিল তুম তৈ দুঞ্জি উসমার ফুলতে টাঙ্কা কে কেনাং সরল ইসি লাংদামি নাইল তুম পিনিয়ারনি MBBS লং নাইল তুম চার্লি দুঞ্জি ফুলতে কিজুম নাই তা লাগ ইসি পেন লাগ হিনিয়াং বং নিকানি সেক লং কলেজ লং নাইল তুম এডমিশন ফি বা আংতন ফিল তুম তুনাং কই ফুলতে লাসো টাঙ্কা জং সে ইলি তুম নন পেঞ্চে শিখছে পুলতে মো হা আর টা লির আনমাং পুলতে ইলি তুম পিল বিনাংকে ইলি তুম বেং পেন চরামনাং কক মাতে দনরা পেন চরামনাং কক মাতে ইলি তুম লংলে ফেলাং সে তামে বন্ধক বা চেজরনাং কক সতাং লির তাহাই লাসি লাসো পেন চেপা জয়ী পুলতে লা আর টা কিজুম পেন মাতে আমহাং থেক ফিট পেন জং সে ইলি তুম থাপি দুন পুলতে হালাসো নিঙ্গান ক্রেনের ক্যাবকে লিয়ান লোপতে ইসি টাঙ্কা ইসি কে চেপাং রুম দোপো হালাসো টাঙ্কা পেন এলি তুম কেরাপ লং পো বা নালি তুম চরাম জক প্লট পো বা উসমার টাপা চার্লি লং পো সো ফানসি কে চেং লা উসমার মাহাং থেক পেন সে থাপ দুন ফিরতে মে পার পো
1: মে পিগলম লো কে হাই আর্লেং এ সার তুম বাং পা দুসি কোন আরটা আনবাক পেন সি কাংপু পন লং ল
0: ও আর্লেং কে সার তুম হান দা ইংপু মে ইংপু নো পুপে লাল 65 আনকে পিনিয়ারনিকে ইংপুমে 65 আটা মাতে ট্রক্সি ক্যাবরা ফ লাসে লান আর টানকে পাংচেং দন মে কে দেয়ার নাই পোস্তা মে লাল তামে উন আনকে প্রাপজিনতে মেসেঞ্জি পিপমা আরটা অং ওলো ফুলতে হালা প্রিমিয়াম মাতে নীল তুমলা টাঙ্কা আদর বা ইন্স্যুরেন্স আদর বাংকে সোদাক লাসে আরটা কি জুম হচ্ছে লা থাপ দুনাং জি ইন্স্যুরেন্স পো হরমু বাংকে আর টা নাং বাদ অং আদর টা নাং বাদ অং পো কলাসি বিনান তুন চিন দেখ তাহাই মানে কাছে না থান না
1: মে পে গলাম লল বাংকে পুথ নলি ফানার জু থিং ল আমন নলি থান পন এজেন পু আসি ইন্স্যুরেন্স এজেন কাছে মান জি ফান কপি পি সি কেনাং সর ল ল পেন লো চার্লি আং দেং সিতা মে কোয়ানাং দেং কা চার্লি সি কেনাং সর ল
0: ইন্স্যুরেন্স এজেন্ট কে মাদুতা নিংহাং পুলতে নাং মানদন মে বা তে ইসি আওয়ার সাইকে মে পুসিনিলি পুদামজি পিপন মা দাকে নালি মিনা জুম জুম নালি চেপা দুক পেন নালি দাক ইনকাম সোর্স ইসি চেলং পো লাসি নালি জং সি 18 ইয়ার্স মতে আরটা ক্রেনার ক্যাপ জং সি নালি আরটা লো লাপে নালি কে চার্লি আং দেং সেতামে মেট্রিক আং দেং কে উন্দুন লো পোতে নালি ইন্স্যুরেন্স এজেন্ট কে নালি চেমান উনল তামে নালি লাসো চেমানি ফানসে তামে ইসি লাইসেন্স নাংলি চেপা লং নাং জি কে লাসো লাইসেন্স ফানকে নাংলি ইসি এক্সাম তক নাই লকে সো এক্সাম মাংকে নালি অনলাইন এক্সাম ল ঘন্টাই সিবেত নাইল কাংনি নাই ঘন্টাই সিয়ং বং নাংলি দা 50 কোয়েশনস দুপ 50 মার্কস সং বং নাংলি 15 মার্কস নাংলি চেপা লং নাং পো নালতে নাংলি পাস পো পাস তোতে নাংলি দা লাইসেন্স নাংলি লং পো লাইসেন্স জং সে নাংলি লং ল পোতে নাংলি কে ক্লেম ফানকে নাংলি ক্লেম লং ল নাংলি নহক পেন সামে নাংলি বিজনেস ওয়ান লং ল ইন্স্যুরেন্স পাংপু লং ল মুনি তম ফান
1: তংতে কে হাই সাতলাং কে কোনা তংকে তক দাম ইক নাংজি নে
0: অ সাতলাং বাংকে লা এজেনা সাতলাং বাংকে দাক আউট পেন কে দিফু তা বিবি তা অফিস তামে কেতে বক নাই পার্মানেন্ট সেন্টার মতে কাই মাতাল সাতলাং তক

0: আৱাৰ চাই কেদকে ডিমাপুৰ কেতে বগনাই কে এলি তো মানে ডিমাপুৰ ল
1: ডিফু তম্ভান কাতে বগনাই
0: অঁ ডিফু তোহানতে বগনাই কে আহত আদাক পেন ডিফু লং তা বিবিয়ান তামে ন নামাতকে দাক থিয়েকলো এসিয়া চেন্টাৰ আবিলা ডিফু লং মাতকে নাচে থিয়েকলো এসি পাৰ্মানেণ্ট চাটলাং কি পি জি আ ঠাই কেনন মাতকে ডিমাপুৰ ইল তোহানিতে বগনাই ডিমাপুৰ ল
1: চৰপাৰ পিক ল কি হাই তাং তে নন পুথাত লাম থে নাংলি ফানা কাৰ্যি পঞ্জি বাং কে ল পুহেন ল ইনসুরেন্স কি ক্লেম দি মতং তে ইনসুরেন্স জমা তং দে পেন মো অপর কিচক হুত কি ক্লেম জি মতং তে ইনসুরেন্স কাং পু বাং ফু চেবয় জুই ল পুলো তং তে লাহা ইনসুরেন্স কি ক্লেম জি মতে কাচে পালং জি ফান কপি পি ল ক্লেম নাই জি কে সোয়ার ন তাং পুথাক নদি থান পনিক থা
0: মে পেল স কোয়েশ্চন না কার জুকে নালি পিপদমা দা ইলিতুম আরাত ইলিতুম কার বেংলং আরাত কে পেনাং আন না তুম কে ইনসুরেন্স বাঙে থাবুন দেট পো সেটা মি ক্লেম মাতে লা কাছে লং নিং তাঙ্কা বাংকে নাং চিং থুম একে দেয় লাসি লা দাগ বাংকে কাস্টমার তুম মাতে কে থাপ দুন বেগ তুম কে ক্লেম বেগ নাং জি আপ্রাং সিয়ে বাংকে কমা লং সে থাপ দুন মা হালাল হাফান পাচিনি নাং পোজে নিলি হেম মাদু কে থাপ বেগ বাং সেটা মি চেব জুই বুঝতে আমি পাচিনি নাং পো থান পাচিনি নাং পো লতা প্রাবজিন পেন সে থানি নীল তুম লং আর মাঙ্গে লালো নীল তুম পুলাম ইন্সুরেন্স আর লঙ্গে লাপুল যে নাংলি চেবয় ডেট পেন 90 ডেজ মতে চেকলি অন্থম আং বংকে চেবয় জুইল কেথা ভেমনে চেবয় জুইল পুবা পাচিনি দুন ভেগ নেই নাংলি নেসে থাপ দুন মা পাচিনি ভেগ নেই লা পেন দের চেট পুলতে অ্যাপ্লিকেশন লাই পিনাং কক পো নাসি উন আনকে প্রাবজিন পেন নাংলি তুম লা কেথা ভেগ মাং চেবয় জুই পুবাঙ্গে পাচিনি ভেগ নপো হয়তো এজেন্ট ফানসে তামে কালিতে দা অফিস লং ওয়াংস তামে পাচিনি বেগ নিং নাল লাদার পুথত নালি তুম এজেন্ট ফান পাচিনি লপতে এজেন্ট তুম নালি তোহান কে নাং সট আ ডকুমেন্টস নালি তুম ফান নাং হাং পোনাং রিপো কে চেং সে ডকুমেন্টস কে নাং সট কে গোপি ল পুলতে লা ডেথ সার্টিফিকেট ল কিথি বেগ প্রুফ ইসি নাই মতে দি লাসে ডেথ সার্টিফিকেট বাংকে কে নাং সট কে চেং সি লাসে নাং হাং ইপো লা ডেথ পেন পুলতে মা ল নমিনি কে নমিনি মানে আলাংলি কে পেক কাং কে থাভে বাং কুমাসি লা সতাংকা দেং দু নেং মা দোন লাসি লাপান মাংকে ফার্স্ট আলাংলি সি ডকুমেন্টস হাই পিদুনাং পো আলাংলি ডকুমেন্টস পুলতে আলাংলি নমিনি আদোন লার বাং প্যান কার্ড পুনন আধার পুনন ব্যাংক পাসবুক পুনন লাহাই বাং পিদুনাং পো লপেন জংসি কিছু চে লাংবেন সি কাছে বয় পুলতে লাহায় ডকুমেন্টস তা বিভেদ নাং পো এলি তুম পিল এলি তুম কে কেসো চেলাং তা পেনানা লং থেক দুন লং যে এলি তুম কে কেসো চেলাং ডকুমেন্টস হা মেয়ান কে পি হুত থর দুন লাভ বা পি দুন লাভ দিতি তা লাসন মাং কে বিনাং নে বিপদ মা লাহায় ডকুমেন্টস কে মু হালা ইন্সুরেন্স কে ক্লেম মতে কে সতাঙ্কা ইন্সুরেন্স তাঙ্কা কেচে পালং জি হুত কে নাং কক তা হাই বা নাং কক জি লাসপসি লাহায় কাগজ মতে লাহায় কিছু কেছে লাং আলু সেতামে ওয়ার নাং নে লাপেন প্রেন দু নাং নে লাহাই বিবে নাং জি নীল তুম পেন নাং আন নাসন লং ল যে হালা নীল তুম লাহায় কাগজ কে হ্যাঁ হুট কে মুনি না তুম নীল তুম আর্জুল পুলতে নাং থান বোঝে ও লাহাই কে নীল তুম থরডুন লাভ ল আসে লাহায় বাংকে থরডুন দে দেখছি কেমে জি পিপা মা মোকলিম হুত শিক্ষাক ডাকবো লাহাই আলু হবে এপোতে সে লাহাই বাংকে পদ নাং পো লাহাই নাং জমা লাভ লোপতে দা অফিস লং নাং থন লাভ লোপতে লাহাই আ কাগজ লাং পো ইংকে ডাক পেন বাং তাঙ্কা মো আলা আদুন লার মাতে নমিনি আলো অ্যাকাউন্ট লং পালুত পো লাহাই ল কোশন সে ক্লেম নেই বাংকে
1: মে পেগলাম লকে হাই ল বাংকে আরুন্ধু লাম থে নালি ফানার জু পন্থে এগলাম লকে এল আই সি মাতে ইন্সুরেন্স সেক্টর লং চকমার আবার সাই মাতে জব আপু থাক থান পাচিনি পন একজিমা
0: নালি নানার জুপত চরোপার ল পিপনমা নন ইলিতুম লাংডাম পোতে কার্বিং লং জংসি লাংডাম পোতে ইলিতুম ওরেং আওয়ার সাই কে দূরে পেগলাং পোসে নিলিপুই পেনা আন ডাক কেচারলি মতে গ্রেজুয়েট আং দেং তা চেপা উন্দুন ল ওয়াই ফিটস তামে পেনা আন তুমকে ওরেং আওয়ার সাই চেলং নেদুলাসি লাসন নন ডাক কেচারলি দো তুম হান ইসি আওয়ার সাই কে মে বাংকে দেখ এল আই সি লং ইন্সুরেন্স অ্যাডভাইজার মানে ইন্সুরেন্স এজেন্ট আওয়ার সাই পিপন ল দেখলাসি নীল তুম লং হিনি কে থমা স্কিম দো কেচেংসি কে ইসি দোল এল আই সি পুলং নীলি কাপ্রেক বাং চিন এল আই সি লং বাং নীল তুম হিনি স্কিম দো ইসি বাঙে পুল আর সি এ

0: रेडियो नंगर जुजुन आरा दो अन तुम से तमे आले नंगलांग दोन बोपसी क्रॉय पनलो नाली फांसी तमे मोके बांग जर्नी लपान से कंग तुंग देंग के ली दोन थेक जिया फान आर नंबर ही थेले हेर जमीन बापी दोन नगन पुथा नाली फान सुरु सुरु कर्डों न पजर एगलो कर्डो
1: कर्डो
2: लपान पोर नाली तुम लाइफ इंश्योरेंस पुथा বিশ্বজিৎ বে লাপেন হুডব্যাং হারবামন রংপিয়াতুমাং বং চেহুচিপুত আর্জিক লং টাংলু লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সৎকাপাচিনিয়া লামজির আর্জিক থা নাংলি তুমজং সি কাচুনিং রিয়ালুঞ্জির আর্জিং তুং পুলুতে আলম বিলম আজাই মেগালংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনুন হোয়াটসঅ্যাপ নাম্বার কে 9476880085 রুই ছুলে থটপো সিরকেপ ফ্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইওয়ে ফাইওয়ে নারকেপ ফ হোয়াটসঅ্যাপ আলংকে টক নাং জিকে লাপু হেনলো জাই মেগামেন আলম বিলম কোমাৎসি কে লুনমা লুনসে পি লুনসে পো আমেন আলুন আলাম থে আসাপ সো টক নাংজি কার্জুকাংটুং আতুম কেদো আদিম মাতে আরং আমেন লাপেন কার্জুকাং তুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে এরু এলং বাতাহিনী সি রদ পার্জুচট লাকে ভোম করুয়ারনি আদাব পরফাই নারকেব রামিনি থমকেপ লাপেন আজো পরফাই সিরকেব রামিনি থমকেপ আপর ইফুকে সপু চিচি নিলোতে পেদের ডে পিন পেন ডক্টর আলং চেপাকলাং দাম সেরাক নাংজি আথে মা লাবাং সো আফুকে সোকে মেলেরিয়া কে সো মানডেট আথেক ডক্টর আতুম কে থানা টেং পেন উই এস আতলাং ক্লেম নাংজি আজো মেকে জ্যাং আহুত চিটিম আলান চিহিং নাংজি হেমকম হেমরা এলং বা বি প্যাংরাম লংলে দেট নাংজি জং সিক আকাংরাম দো পুলোতে প্যাংথাই পামে নাংজি লাংবুং লাং প্লেট আন্তা পাবে দেট নাংজি জং সি দো পুলোতে লাসোয়া দিম আলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কেথু কাংচে হরমু আন্তা হেমকম হেমরাই আলং ভার থাপ থে দেড়া এলং আদিম হুলিক হুদলে হাডাকি ওয়ার দাম চট নাংজি ল্যাংকালি আপাইপ মাতে টেপ ল্যাংকাপাং পেন আতিবুক জং সি কোনাতনি আকে ব্যাগ দো পুলোতে মার্থিন পামে নাংজি নিং চিবিক থা আর নিকং সামা পড়োতে হেম আলো পেন চিতিম কে ফ্লুং আসাই ক্লেম নাংজি লাহে আসাই কে হিজুং আমে হি কার উট ফে এ আমে কে থর লাপেন নন মালম হিথি কুলাদালং নাংকে ক্লাং চিতিম আপি কে ফ্লুং আদোয়াই হে হু থর লাপেন কায় নাংজি কেনাং সৎ কপচি নিয়ালাম জুর কে লাপানিক চটল নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নারকেব রামিনীর ফ্লিকেব্রা ফ প্লেংলোতে দেলহি পেনকাপাচিতাক সমাচার সন্ধিয়া হিন্দি এলাম পেন বিরতা আর্জিক লংজি লাপেন পরফাই সিরকেব প্লেং ঠুলোতে দেলহি পেনকাপাচিতাক ঠু নিউজ এট নাইন ইংলিশ এলাম পেন বিরতা আর্জিক ঠুলংজি

0: ফাইসির ক্যাব্রাম ক্রেপ প্লেংটালু আদুন্থু তিরি মাকাই আজাই মেগং ডেঙ্গালং ধানেশ্বর ইংটি পেন কার্বি খে আমি থেংটম স্যামসন সিং ইংটি আফুথাক লামজির আর্জু ইকসেনা
1: স্যামসন সিং ইংটি কার্বি খে আমি থেংটম হি ইজ এ ওয়াইজ ম্যান হু ডাজ নট গ্রিভ ফর দ্য থিংস হুইচ হি হ্যাজ নট বাট রিজয়েসেস ফর দোজ হুইচ হি হ্যাজ এপিক্টেটাস স্যামসন সিং ইংটি আলাংলি থাংথাং জিকলু নিখাব নের ক্যাব আর্নি ফারুকরি সিরক্রাব ক্যাব আনেকানি আমহাং থেকলু আলাংলি আমহাং কে থেক আদিম কে কার্বি আংলং আলু কেডু টিকা হিলস মতে টিকা আংলং পুহেলু লাপেন নন কে ওয়েস্ট কার্বি আংলং ডিস্ট্রিক্ট আলু সি দোলু স্যামসন সিং ইংটি আসার বুড়া আমেন কে থেঙ্কুর সিং ইংটি লাপেন আসার পিয়ামেন কে রুট মাধবী বেস বড়ুয়া তিমুং পি পুহেলু আলংলি সারবুড়া থেঙ্কুর সিং ইংটি আফ্রাং কে টিকা আলুম সি কেদু তাপেন হিন্দু ধরম সি কেরিম আবাং আফিথু বাংসুয়া ধরম পেন চে উসি সিকুর মতে খ্রিস্টানা ধরম ডেংডুলো আপেন গোলুঘাট মিশন কম্পৌ নলংসি আহেমাসর পেন পেন কিদু পাথর দামলু আলাংলি থেঙ্কুর সিং ইংটি সিকুর মতে খ্রিস্টান ধরম ডেংদে আফ্রাং কে এনুদ লাহা মতে লেক লেসিফার লেকা আবেহাস গেকলেম লাপেন সি আলাংলি আপিসু আসু কাজি পাংরেং ই পুসি আংজির পিয়া কি বিসি মায়া ইংটি পি পেন কাছি কিমু পন্ডু আফিথু নগাঁও ডিপুটি কমিশনার অফিস আলং ধুবাসি মতে ইন্টারপ্রেটার আসাই ক্লেম দুনসি কেরেং জিয়া ফানা বারসাই চু এম দুনলু থেঙ্কুর সিং ইংটি পেন রুদ মাধবী বেস বড়ুয়া তিমুং পি মতে কাজির তিমুং পি আসমার কাদ্দু কবে বাংথ্রক দু লা আলাং লেতুম বাংথ্রক আমেন কেলা পুহানলু জুনাকি সাইবালা ইংটি পি স্যামসন সিং ইংটি রোলেন সিং ইংটি লরেন্স সিং ইংটি প্রতাপ সিং ইংটি লাপেন মায়া ইং টিপি বাংসি আফ্রাংসি আচর মতে রুট মাধবী বেস বড়ুয়া তিমু পি আরং চেবুয়াফি আলাংলি বুথত থেঙ্কুর সিং ইংটি আচর চিরিথুলো লা আফি কাচি রিথু আচর আমেনকে কাচি টিসু পি পহেলো আলাংলি কে চোখলা আচর আপেন নন কে কার্বি আংলং আলু নীলি ব্লক আলংসি দোলো আলাংলি পেন কাচুবা থেরাপ আসমার আফাই বাহিনী দু আমেন হাই হুই কেলা পুহানলো কার্মেল ফিলিপ ইংটি লাপেন ফ্লোরেন্স বাসাপি ইংটিপি আকেহাই স্যামসন সিং ইংটিকে গোলাঘাট মিশন স্কুল গোলাঘাট আলংসি প্রাইমারি স্কুল কেদুন চেং পুসি ইলিতুমচিনি আলাংলি গোলাঘাট মিশন স্কুল পেনসি প্রাইমারি আং ডেং চেপা উন্ডুনলো লাপেন মেরিট স্কলারশিপ পেনসি প্রাইমারি আং ডেংটা চেপা উন্ডুলো আফিথু আলাংলি বেস বড়ুয়া হাই স্কুল গোলাঘাট পেনসি ক্যাব আং ডেং মতে মেট্রিকুলেশন তা মেসেন পেন চেপা উন্ডুনলো বাংসু ফি আলাংলি স্যামসন সিং ইংটি আকেহাই আবাং কটন কলেজ গুহাটি আলংসি মলমসু আপর আফান আমেন চেথাপ দুনসি আকাংতুই আংদেং আন আফান লু কচারি জি আফান দুনলু বনজিতা টাংকা মহা কাদুরে লাপেন চেপাজগন এ আসন আসন হেম আকিসুং কেডো কক অজয় নেসি কটন কলেজ পেন বি এ আংদেং পাজু দুনলংলে দালো বনজিতা স্যামসন সিং ইংটি আবাং আনিং চেপা বিবেসি পুথত লু কচারি দুনজি আফান পুরা তোয়ার কিমি চুরি দুনথুলো আপেন আরনাম আহিরজুমে পেন আলাংলি ইস্ট পাকিস্তান মতে নন বাংলাদেশ আলং কেদু মুরারি চান কলেজ সিলহেট আলংসি আর্টস আংডেং চালি দুন থুলু আফিথু ফারুকরি সিরকেপ্রা থংকেপ্রা কে থমানেকানি মেসেন পেন বি এ আংডেং তা চেপা উন দুনলু আফিথু আলাংলি ওরেং আবার সাই চুরি দুন পেন এডুকেশন ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অফ স্কুলস আরপু চেপালং দুনলু লাপেন ফারুকরি সিরকেপ্রা থংকেপ্রা ফ্রি আনেকান পেনসি আলাংলি সাই আংডেং কেক্লেম বাংচেং দুলু স্যামসন সিং ইংটি ইনুট কার্বি আলাম কাছিং হনথেক আসংজাপু কার্বি আরং আংবং প্রাইমারি স্কুল কিম দে ফি কার্বি আও সমার আতুম মেনা কার্বি আলাম পেন লোকচারলি জি আফান পুরা কার্বি আলাম পেন কার্বি টেক্সট বুক তা টকলো লাপেন বাংসু আসাই আলং আলাংলি সারবরা থেঙ্কুর সিং ইংটি লাপেন বাসাপি ইংটি কাঠার পিতা চেরাব দুলু লা আলাংলি তুম পেন কে টক কেপা ক্লাং আকিতাব মতে আলু থুই আমখা কে লাপুহালু কালাখা আকিতাব তমু পুরু বিটুসো লাপেন গুপিয়া কিতাব স্যামসন সিং ইংটি ফারুকরি সিরকেপ্রা ফ্লিকেপ আনেকানি নগো আলং এনুত ধরম পেট পেন কেদু লাপেন কেপ্লাঙ্গলফি আহেমাও সুপি লবঙ্গলতা বড়ুয়া পেনসি চেপাচর চেপা রুবলু লাবাংপি আলাংলি চর কে আসামিস আখাই আকাং তুই আংডেং কেদু ব্রাহ্মীণ আখাই পুসি আনং কাছে থাং লাপেন কাচিনিয়া বাংদু স্যামসন সিং ইংটি আলাংলি লাবাংসু লবঙ্গালতা বড়ুয়া পেন চেপাচর ডেডাফি নগো আলং আমাসি কেদুতা পাঠির থিবলু স্যামসন সিং ইংটি পেন লবঙ্গালতা বড়ুয়া আসমার কাদুকবে বাংথ্রক দু

লালাং তো আমেন কে লাপু হ্যাঁ রানী ইংটি পি পবন সিং ইংটি ডক্টর তপন সিং ইংটি অজয় সিং ইংটি নকুল সিং ইংটি লাপেন বিউটি ইংটি পি কার্বি লি মতে মিকি হিলস ডিস্ট্রিক্ট কে কিম জি পু কাহিমা নামাং কেপাক প্লেইং জি আফান পুরা আলাংলি স্যামসন সিং ইংটি আবাং হিজ এক্সেলেন্সি স্যার রোবার্ট নেইল রেড আসাম আগবর্নর বারিম আফান নিখাপ এঙ্কর এনার ক্যাপ আনি ফ্রি আচিক্লু ফারুক্রি সিরকুলার ফ্রি ক্যাপ আনিংকান মহেন্দ্র চুয়া আলং চেতং দুলু লাসন সি ইসি কার্বি আডেলিগেশন টিম সেংলো লাপেন আলাংলি স্যামসন সিং টি পেন পার্টিপি পনসি আং লেটু মাফান জাপনিলো লাপেন মোহনদি চুয়া পুয়া দিম আলং চেতং দুনসি পিনপুর আলু মতে মেমোরেন্ডাম তা গভর্নর সাহাব আফান পাজির দুনলো কার্বি আজুমতা মেনা লংরি কাংথিম দোনাংজি পু মাথাসি লাপেন কার্বি লংরি কেহাং কেপাসোজি আফান পুরা কার্বি আদরবার মতে মিকির জাতীয় মহাসভা আসাম তা ফরোক্রিস কেবরা ফ্লি কেবরা থ্রক আনিংকান থাং থাং আজিক্লু নিখাপ ক্রে থ্রক আর্নি সেং নাংকলো লাপেন আকাহাই সার্সিংটন হাবাই আফান প্রেসিডেন্ট মতে মাইফু লাপেন আকাহাই স্যামসন সিং টি আফান সেক্রেটারি মতে চুনবাং আর পুতা পেগলো ফারুক্রি সিগ্রা ফ্লি কেবরা থ্রক আনিংকান স্যামসন সিং টি আবাং সাব ইন্সপেক্টর অফ স্কুল সাসাইব আর পুপেন চে ওসি কার্বি আদরবার লং চেপা অগডুনলো লাপেন আলাংলি আমারসি বাংসু আসং আ কং চুনবাং আর পুতা ডেংদুনসি কার্বি আখায় আফারমান মিকির হিলস ডিস্ট্রিক্ট কি কিমজি আফানপুরা সাই কে ক্লেম কাচি পাদুক চেং কার্বি আসং জাপুলো লাসনসি কার্বি আদরবার আসং আলং কং চুনবাং আর পুকিদো উ নাহুদ সিতামে আলাংলি কার্বি আসু আতুমতা মেনা আলংরি লংপাত দোনাংজি পু মাথাসি মিকরি হিলস ডিস্ট্রিক্ট কেপামানজি আফান পুরা আমু চেদং ফ্রা পেন্সি কেক্লেম কেজা পঞ্জিন আসংজা পোলো হালা বাংসু আহুদ আসাম আ গভর্নর বারিম স্যার এন্ড্রু গোলে ক্লো পেন্টা ইংলং আসু মতে কার্বি আতুম কেদুক কিসুম কেফু দোয়ানতা কেরাপ থেকজি আফান পুরা আর কয়া চিক্লু ফারুক্রি সিরকেপরা ফ্লিকেপরা কে থ মানিংকান দেনা রং আনতা হুমরি দামলু হালা বাংসু আহুদ আলাংলি লং আচর লেডি ক্লো তা দেনা রং আন ওয়াংসি নাংলাং দুলো লাপেন ইংলং আজো কেদু কিলু কেলো মারা লাতুম আফান প্রাপজিন পেন ইসি সালাজং কার্বি আলংরি ইকিমজি আসাই কেদেং সেরাক জি আফান আনিংকে হাং আলাম চেপাকলাং দুনলু লাসন সি কাজিংথুর আসাই কেপাদেং জি আফান পুরা সরকার আফান আকেহাই স্যামসন সিং ইংটি পেনটা গভর্নর আকেহাই আংনু পাজুমে সেন পেন লামথে যাই দুনলু বাংসহুর কার্বি আসংজা সারপুয়াতুম লাকে আকেহাই স্যামসন সিং ইংটি আমাত খরসিং তেরাং লাপেন রং রূপ আকেঠে কিদিং আতুম আংবং পেন লংসিং তিমুং বারোই তিমুং নারেপ রংপি করুণা বে দিক্রুম তিমুং লাংটুক রংপি চনকার টেরন চালু টিংলেং কেঠে রংপি আতুমতা গভর্নর আকেহাই আফান কার্বি আরন আতেং পেনসি আর্দমার চৌদুনলু আপেন কিদুক কিসুং আলাম দোয়ানতা স্যামসন সিং টি আফান থানসি পুথত আরেং কেলক আলাম পেন গভর্নর সাহাব আফান থান বাজার মিদুনলু হালাবাংস আফাই কেবাং আহুসি স্যার এন্ড্রু গোলে ক্লো আফান স্যামসন সিং ইংকি লাপেন খরসিং তেরাং MLC আতুমতা পুথত ইসি পিনপুর আলু মাতে মেমোরান্ডাম টক্সি আসাম গভর্নর আফান পিপাজির দুনলো আপেন প্রাপজিন পেন কার্বি আতুম আফান ইসি কেথিরক্লং মিগির হিল ডিস্ট্রিক্ট কেপাসেংজি আফান চুনিংরি পাদিক্রিম পেনসি চুনিংরি দুনলো পুথত থেরে আজিক্লু নিফাই ইসিয়ারনি ফারুক্রি সিরকেরা ফ্লিকেপরা থ্রক্সিয়া নেংকান স্যামসন সিং ইংকি পেন ইসি কার্বি ডেলিগেশন জাপনসি স্যার এন্ড্রু গোলে ক্লো হিজ এক্সেলেন্সি গভর্নর আসাম আফান হালাবাংসু আহুদ নগাঁও ডিস্ট্রিক্ট আলু কেডু লঙ্কা আলং কেবাং আহুতা বুথত ইসি মেমোরান্ডাম পিপাজির দুনথুলু আপেন প্রাপজিন পেন মিকির হিলস ডিস্ট্রিক্ট কেবাসেং সেরাক জি আফান পুরা চুনিগিরি দুনথুলে থরলো বাংসু আফি স্যামসন সিং ইংকি পেন কেপজাপন ইসি কাংটাংরাক কার্বি ডেলিগেশন আবুতুং আতুম লাকে আকেহাই খরসিং তেরাং থেঙ্কুর সিং ইংটি লাপেন আমেনা স্যামসন সিং ইংটি পেন পেন যা পঞ্চে নিউ দিল্লি আন্দামলো লাপেন পুথত প্রাপজিন পেন মিকি হিল ডিস্ট্রিক্ট কেসেংজি আফান পুরা ইসি মেমোরান্ডাম মতে পিনপুর আলু টক পামে ইসি মান কেদু আকেহাই ইন্ডিয়া ডেট আ প্রাইম মিনিস্টার বারিম পণ্ডিত জওয়াহরলাল নেহরু আফানতা পিপাজির দামলো লাপেন ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা থ্রক্সি আনেংকানাংবং মিগির হিলস ডিস্ট্রিক্টা কেসেং কেপাচুঞ্জি আফানসি চুনিরিতে কাংলো লাসনসি নিফাই ক্লিনার ক্যাপ আর্নি আরু আচিক্লো ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা থ্রক্সি আনেংকান দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবেল এরিয়াস আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়া আফান এসি সাব কমিটি সেং পনলো লাবাংসুয়া সাব কমিটি আমাইফুকে আকেহাই শ্রীযুত গোপীনাথ বরদলৈ আফানসি পেগলো লাপেন মেম্বর আতুম আমেনকে আকেহাই রেভারেন জে জে নিকলস রয় শ্রী

রূপনাথ ব্রহ্ম লাপেন আলিবা ইমতি ভ্যালু লাবাংস আহুত কার্বিয়া খাই পেন কেপন আমেম্বার তা বাঙহিনী দু লা আলাং লেতু আমেনকে আকাহাই খরসিং তেরাং লাপেন স্যামসং সিং টি ভ্যালু বাংস আ সাব কমিটি আ সেক্রেটারি কে আকাহাই আর কে রামধানী ভ্যালু ভারত স্বাধীন লং ডেট আফি লাবাংস আহুত আসাম আ চিফ মিনিস্টার শ্রীযুত গোপীনাথ বরদলৈ আলাং লিতা আসাম আলং রিয়ারু ইসি ইউনাইটেড মিকিরে এনসি হিলস ডিস্ট্রিক্ট আমাহাং কেপা থেকজিয়া ফান মাথা পাংচেংলু লাসি ফারুক ক্রিস ক্রিকেটার ফ্রিকেবা নেরকেট মানিকান আলাংলি পেন বাংসু আসাই আং ডেং কেপাচুন বা মেজি আফান পুরা ইসি বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি সেংলু লাপেন আকেহাই শ্রী মতিরাম বরা রেভিনিউ মিনিস্টার আসাম আফানসি বাংসু আ কমিটি আ চেয়ারম্যান মাতে আমাইফু পেগলু বাংসু আ বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি আলং আকেহাই স্যামসং সিং টি লাপেন খরসিং তেরাং এমএলসি আতু আফান তা কো অপডেট মেম্বার আসানসি পনলো পেন বাংসু আসাই মেসেন পেন কেপাচুন থেকজি আফান পুরা স্যামসং সিং টি লাপেন খরসিং তেরাং আতুমতা আকেহাই সারসিং তেরন হাবাই লাপেন সং বি আতুম আফান আরি আসাংহু আসনসি চেপনলু লাপেন কেদো আন আলামদা চিংবাই চিংসাই লিনসি পাচুন পনলু লাবাংস বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি আ মিটিং কেদো চেং কে হালাস হুদ আসাম আলং সুপি শিলং আলং সি ইংলু লাপেন আদুনথুকে নগ লোকাল বোর্ড অফিস নগ আসাই হেমালং সি ইনি থুলু বাংসু আদুনথু আমাই আলংকে আকেহাই মতিরাম বরা সি মাই চাপাহেম ফুপনলু বাংসু আমাই আলং আকেহাই স্যামসং সিং টি খরসিং তরাং এমএলসি আতুম কার্বি আদরবার হিন পেন চেতক দুনলো আপেন চিঙ্কিচে থান দুনলো হালাপু হাফলং পেন আনা থুতা মিস্টার সি এস বুথ এস ডিও হাফলং লাপেন আকেহাই ডেভিড লং ইংহি আতুমতা হাফলং পেন বাংসি মাই আলং চেতং দুলো লাপেন মেকির হিলস ডিস্ট্রিক্ট কেসেংজি আলাম লাপেন বাংসু আবান্দুরি আলাম চিংবাই চিংসাই দুঞ্জি আফান চেতং দুলো সিতা লামথি চেদন সার ঠেকঠেদেদ আজৈন ইসি কাচিংবাই তা লানসি ইংটন কলো বাংসু আফি জংজুং পেন কেফা গোলাঘাট আলং কেদু আকেহাই ঠেঙ্কুর সিং কি আহেম আলং টং সেকট বাউন্ডারি আলম থিকাচিংবাই আমেই পাদুপন্থুলো লাপেন বাংসু আমে আলং আকাহাই ঠেঙ্কুর সিং টি সং বি স্যামসং সিং টি আতুমতা চেতং দুলো বাংসু আমে আলং প্রাবজিন পেন মিকি হিলস ডিস্ট্রিক্ট আমহাং কেপা ঠেক সেরাক জি আফান পুরা সরকার আফান আনজসে কে হাং কেপা সুথুজি আফান চেতং সার পেন সায়াং ডেং কেক্লেম বাংসেং পন্থুলো লাসংসি সুরি সুরি কার্বি সরামু কাহিমান আমাং কেপাপ্লেক জি আফান পুরা বাংসু আমাই আলং লামথে চেদন সার পেন ইসি সদাক আলামথে ডেংপনলো বংশেতা আফিথু বান্দ্রি ডিটারমিনেশন কমিটি পেন কেফার টেংসি নিখাপ ক্রিথরক্সি আর্নি ফাইকুনি আচিক্লু নিঙ্কান ফারুক রেসিকার ফকেবরা এশিয়া নিঙ্কান সি ইউনাইটেড মিকির এন্ড এনসি হিল ডিস্ট্রিক্টা আমহাং পাঠেকলো বংশেতা ইসি নিংদুক মেমে আলামকে লাপুহেলো আলংলি স্যামসং সিং টি কে মিকির হিলস ডিস্ট্রিক্ট কেলং আর্নি কে লাদাখ পীরথে আলং আমাসি আবেদালু আলংলি আর্দা জুম হেক আহুৎসি বাংসু আপীরথে পেন চে ও সি সিনিং আংসং চিলু জুইলু লাসি আংসং আজিকলু লংসু আসংসি কার্বি আরার আফান সিনিং আংসং পেনসি আতু লাদাখ নাং পি দুন থেক চলো আথেমা আলংলি স্যামসং সিং টি আবং ফারুক ক্রিকেটার ফ্রিকের বানের ক্যাব আনেকান নিফাই এঙ্কর এনের ক্যাবারনি থাং থাং আচিকলু আজু জিলু আপর সি আজু দাম নাং জুইলু লাকে কার্বি আখাই আফান ইসি নিং কিদুক নাই আর নিলো লাকে ইসি মাংলাংনু কাহিমান আসনসি মান্দালো কার্বি আখাই আফান লাকে ইসি কানু হকেথে নাই আর নি পোলে পুদেত সিতা মেলো লাপেন কার্বি আফুর কিমু আফার আলং লাকে ইসি নিংদুক মেমে নাই আলু আফার লো পুলে পুদেত সিতা মেলো বন্তা ইলিতুম চিনি নাংজি স্যামসং সিং টি হ্যালো কার্বি আংলং আমেথেং টম আলাংলি হ্যালো কার্বি খেয়া মিলুর আলংলিগে কাংটিং আজু ইসি দট পেন কেদু আজু আমিলু রাসনলু আলংলিগে কার্বি খে আময় আর বুংলু আলংলি হেনলু আজু কাংটিং আুত্তা কাঠে আং আমি আতুর কি পিয়াবাং আলংলি ইনুত ইপি কার্বি আলাম কাছিং হন ঠেকনাই আসংজা পোলু লাসি আলংলিগে কার্বি টকবাং আসামফ্রি আসংসি কাইকে তা দোয়ারপো কার্বি লংরি পাংটাং নাংজি পুলোতে কার্বি আলাম পাচা নাংজি পুলোতে এদুম নিসুরি তা টেকনি নাংনে স্যামসং সিং তিয়াফান আথেমা আলংলি সি আর্নি সি নিমে আর্নি কায় টেকাংলু কার্বি খাইয়া মিলুর কাইকেতা পামেদ লং লংনে লা কার্বি খায়া মেথেং টম স্যামসং সিং টি হেনলু আহক পেট পেন কেদু কার্বি খেয়ে আমেথেং টম লাসি বাংন সকার্বি দোয়ান ইতুম কিমু লোনাং স্যামসং সিং টিয়াফান লা আলংলি কাহিমানা মাং আলাম ইলেতুম পিনি ওবে কিমি দোয়ান চেরাপ চিরি পেন চেপাং টাংরা নন আলংলি কাহিমানা মাং পাপলেং লোনা লাসি এন মরো লিনবেক পু এনু থেগ্রেসেট আতক বাং কানিংজি আতেংকে লাপু হ্যালো ওয়ান ক্যান নেভার পে